আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার, ছই আষাঢ় 1948 শকাব্দ, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে 5:58 হয়ে 33 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর এপে।

0: আকাশ পানি কৈলাসহর। এবারে অমৃতবাণী অনুষ্ঠানে শুনবেন সুকান্ত ভট্টাচার্যের রচনা থেকে পাঠ।
1: বাংলা ছন্দ সম্বন্ধে একথা স্বচ্ছন্দে বলা যেতে পারে যে সে এখন অনেকটা সাবালক হয়েছে। পয়ার ত্রিপদীর গতানুগতিকতা থেকে খুব অল্পদিনের মধ্যেই বৈচিত্র্য ও প্রাচুর্যের প্রগতিশীলতায় সে মুক্তি পেয়েছে। বলা বাহুল্য, চণ্ডীদাস বিদ্যাপতির আমল থেকে ঈশ্বরগুপ্ত পর্যন্ত এতকাল পয়ার ত্রিপদীর একচেটিয়া রাজত্বের পর রবীন্দ্রনাথের আবির্ভাবই বাংলা ছন্দে বিপ্লব এনেছে। মধুসূদনের অমিত্রাক্ষর মিলের বর্ষতা অস্বীকার করলেও পয়ারের অভিভাবকত্ব ওই একটিমাত্র শর্তে মেনে নিয়েছিল। কিন্তু বিহারীলাল প্রভৃতির হাতে যে সম্ভাবনা চঞ্চল হয়ে উঠেছিল, রবীন্দ্রনাথের হাতে তা সার্থক হলো। শুধু সার্থক হলো বললে খুব অল্পই বলা হয়। আসলে বিহারীলাল প্রভৃতির হাতে যে সম্ভাবনা লোহা ছিল, রবীন্দ্রনাথের হাতে তা ইস্পাতের অস্ত্র হল। বাংলা কবিতার ক্ষেত্রে বলাকা ছন্দ ঐতিহাসিক। সম্ভবত ওই ছন্দই রবীন্দ্রনাথকে গদ্য ছন্দে লেখবার প্রেরণা দেয় এবং তার ফলেই বাংলা ছন্দ বাঁধা নিয়মের পর্দা ঘুচিয়ে আজকাল স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছে। ভালো ছন্দ ক্রমশ দুষ্প্রাপ্য মনে হচ্ছে, এর প্রতিকারের কোনো উপায় কি নেই? আহার্যের সঙ্গে সঙ্গে ভালো ছন্দ দুর্লভ হয়, দুটোর মধ্যে সম্বন্ধ স্থাপনের দুরভিসন্ধি মনের মধ্যে অদম্য হয়ে উঠছে। সুতরাং ভীতি বিভল চিত্তে কবিদের ভবিষ্যৎ কার্যকলাপ লক্ষ্য করব। কোনো কোনো কবির ছন্দের আশঙ্কাজনক প্রভাব অধিকাংশ নবজাত কবিকে অজ্ঞাতসারে অথবা জ্ঞাতসারে আচ্ছন্ন করছে। অতএব দুঃসাহস প্রকাশ করে তাদের সচেতন হতে বলছি। খ্যাতনামা এবং অখ্যাতনামা প্রত্যেক কবির কাছেই দাবি করছি, তাদের সমস্তটুকু সম্ভাবনাকে পরিশ্রম করে ফুটিয়ে তুলে বাংলা ছন্দকে সমৃদ্ধ করার জন্যে। এ কথা যেন ভাবতে না হয় রবীন্দ্রনাথের পরে কারো কাছে আর কিছু আশা করবার নেই। বাংলা ছন্দের উন্নতির জন্যে সুষ্ঠু আবৃত্তির প্রচলন হওয়া দরকার এবং এ বিষয়ে কবিদের সর্বপ্রথম অগ্রণী হতে হবে। যদি সত্যিই ছন্দ সম্বন্ধে কাউকে সচেতন করতে হয়, তাহলে তা কিশোরদের। তারা ছড়ার মধ্যে দিয়ে তা শিখতে পারে। প্রত্যেক বিদ্যায়তনের শিক্ষকের দায়িত্ব আরও বেশি। কেবলমাত্র তাঁরাই পারেন এ ব্যাপারে সঠিক শিক্ষা দিতে।
0: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন সুকান্ত ভট্টাচার্যের রচনা থেকে পাঠ। আকাশ পানি কৈলাসহর। এবারেই শুনবেন ভক্তিগীতি।

শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা। সকাল 7:25 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:35 এবং 7:40। যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত সকাল 8:00 এবং 8:15 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ ইংরেজিতে সকাল 8:30। সকাল 8:40 আধুনিক গান সকাল 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

সকাল 11টায় আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন লোকগীতি মনির মতো গান 12:30। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১:40 শুনতে পাবেন ভক্তিগীতি। দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 3টি আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই শুনতে পাবেন বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থীর আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। সন্ধ্যে 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনতে পাবেন নবতীর পরাণী নবরূপে আকাশবাণী। রাত 8:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন লোকগীতি। রাত 9টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 9:15 পুরনো দিনের জনপ্রিয় হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুন। রাত 9:30 শুনতে পাবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 অতুল প্রসাদের গান। রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে ইংরেজিতে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠানসূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানসূচি। আকাশবাণী কৈলাসহর।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সোহেনী রাগে সেতার বাঁধন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর এবারে শুনবেন ভক্তিগীতি, ভক্তিসুধা অনুষ্ঠানে। শিল্পী রতন অধিকারী।

রতন অধিকারীর কণ্ঠে শুনলেন ভক্তিগীতি অনুষ্ঠানে শ্যামাসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস এর জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এফআইএইচ হকি প্র লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন

0: কূটনৈতিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about traded goods and services, it's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সেদেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউ পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেখালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে।

অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমি মন্ত্রক জানিয়েছে 200-এরও বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা JMA জানিয়েছে, মেঘালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসো দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে IMD। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। FIH হকি প্রলিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লিভ হ্যালি হকি স্টেট সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও কেপভার্দের ম্যাচে এখনো পর্যন্ত কোনো গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন 1-0 এগিয়ে রয়েছে। গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 হারিয়ে দেয়। টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। FIH হকি প্রলিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশ যাবেন। প্রধানমন্ত্রী এর আগে 2015 সালে সেশেলস সফর করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এই উদযাপনে অংশগ্রহণ করবে। এই সফরে প্রধানমন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এছাড়াও সে দেশে প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। আগামীকাল 28 জুন পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা থাকলেও আজ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি এবং জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এই খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতির চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হলে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি পণ্যের

উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ক্ষেত বাঁচা অভিযান চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম স্লোগান হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহরে শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ ভবনে ক্ষেত বাঁচা অভিযান ও প্রাকৃতিক চাষ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাকৃতিক চাষাবাদী উৎপাদিত ফসলের প্রদর্শনীও তিনি উদ্বোধন করেন। তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডের কথা উল্লেখ করে প্রাকৃতিক চাষাবাদে উদ্বুদ্ধ হতে কৃষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার মাদকমুক্ত ভারত গড়ার বিষয়ে গুরুত্ব দিয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি একথা বলেছেন। গতকাল সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাদকমুক্ত ভারত এবং বিকশিত ভারত গড়ার এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়া দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষস্তরের বৈঠকে গতকাল মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একমঞ্চে আসার আহ্বান জানান। সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশকদের নির্ধারিত সময়সীমায় নির্দিষ্ট পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিবরণ আপলোড করার জন্য অনুরোধ করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকালের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি বলেন, সমাজ ও দেশ গঠনের পাশাপাশি জাতির অগ্রগতির লক্ষ্যে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে টিএসআর নবম বাহিনীর উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে নেশামুক্তি অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণ প্রজন্মকে সব ধরনের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান নবম বাহিনীর দুই আধিকারিক বলরাম দাস ও নকুল দেববর্মা। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে গতকাল 4টি খেলা হয়। নরসিংহের পিটিএ মাঠে 2টি খেলায় প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে, নিউ প্লে সেন্টার 17 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় বিদ্যাসাগর কোচিং সেন্টার 14 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চলমান সংঘকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপের শেষ 4টি ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করল। অন্য ম্যাচে সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে নক আউটের আশা জিইয়ে রাখল। গ্রুপ এইচে কাবো ভার্দে বনাম সৌদি আরবের ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। এই ফলাফলে এই গ্রুপ থেকে স্পেন এবং কাবো ভার্দে গ্রুপ অফ 32 নিশ্চিত করল। ভারতীয় সময় আজ সকাল 8:30 গ্রুপ জিতে বেলজিয়াম বনাম নিউজিল্যান্ড এবং অন্য ম্যাচে ইরান বনাম মিশরের খেলা রয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় অনুকটি উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং রাজ্যের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55 PM।

0: আকাশবাণী আগরতলা
1: ককটুমা পরিব বিপূর্ণাদ বর্মা। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি সেসেল সোবেরাইনা থাঙ্গানো সেসেসনি বসং সালনি রাংচাক তের পালাইমা পান্দা মানজাগানো মন্ত্রী বক্রক আপনি সিকাংনই সাইচি বা বিশিও আরো থাংমানি বুইহা নাইখুংনি বকাক্তি সাজাকা ভারতনি নাইমথাং বাহিনীনি বদল দলসা তে ভারতনি কনৈরুংতর বাহিনী অ পান্দাও মানজাগানো অবেরাইমা জরা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি সেসেসনি রাষ্ট্র বক্রক হারমিনি বাই বকাকনি ককনাম সালাইমাও আজুগানো তৈ জুদা জুদা বাবাইন তুই ককলাম অঙ্গানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি সাকা ফেক মুং কারজাক ভারত তাংবো তাঙ্গ লুকুরক থানচাকে মানজাক মা বাই কাইসা লুকু চবাবো সলাইসাখা আবতাবুক হদা মানকুবুইতাই ফান নাইখুং মন্ত্রী ইয়াকচু বিয়াল বার্মানি ফেক মুং কারজাক ভারত নাম তিসানা কক খাল কাইসা শেয়ার ক্লাইয়ী ব অকক নসাকা হদালামতৈ মন্ত্রী বক্রক যত লুকুরক ন ফেক মুং কারজাক ভারতে হামচাজাক ভারত নাম তিসানা সামংবো তাঙ্গ মানজাক না কবক মুং নারেখা ইয়াং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া দিল্লি কতাল নার্কো কোঅর্ডিনেশন সেন্টারনি ফিলচি কুচুক বেরামনি ককলাম পান্তাও কক নারক থানি সাকা ফেক মুং ইয়াকাকজাক সামংবোতাং চাসারনা চবাও বসং অজা শিক্লা হদাতেই মাফাসং অসামংবোতাঙ্গ মানজাকনা।

0: kobok mung naraka bosaka fek jaknai manai samung chaya beche brokni kok thum jorao sep sap rona bagai narcotics control bureau kisasak online portals namkha bobebak tangratai police ni kuchuk beremni dagi phangsong no jorani bisingo portal drogo mamla khlaijak beche brokno upload khlainani koimung naraka কামিয়াম চাইনি হামক্রাই ন কারই হাসে এবার হাকতনি হামক্রাই ইংয়া মিয়া মোহনপুর বখাকসে বামুটিয়া ব্লকনি বেড়িমুড়া রেমচিনি রংনকনি হল খেত বাঁচাও অভিযানতেই হাবারনি রায়দাতেই হুকবার ক্লাইমানি শালচানি লয় ক্লাইমা শিবির নচেঙ্গই ককনারকথানী মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ কক্ন শাকা বসাকা কামিয়াম চাইনি হামক্রাইনি থং অংখা হুকবার বসাকা হাকতনি মন্ত্রীবক্র হুকবারনি মানই থাইরিমানি বাংদিনানি হুকবারনি ক্লাইথানি আজিমুং বাংদিনানি বাকি জুদা জুদা ইয়াপ্রি রম মন্ত্রীকরাতে বসাকা হুকবারনি থাইমুং বাংরানী বাকি রসায়নিক ফাঁস বেলাইকে সামুঙ্গ ফুনাং জাকমাবাই হানি ফাঁস দেরাউই টংখা মন্ত্রীকরা শাখা ও সামুংবুতাংনি নাইমুং অংখা রসায়নিক ফাঁস সামুঙ্গ ফুনাংমানি হলিরুবই হাবারনি রায়দাতেই হুকবারনি সামুং তাংনানি তিনি নিশিমি চেংজাগানো হায়ুং বেরামনি অমতুই সাল পালাইমা পান্ডা আবনরগৈ তিনি নিশিমি নৈচিচুকু সালমারি জরা দিল্লি কেতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম সংসার জাগানো ত্রিপুরা গ্লোবাল পাইনএপল ফেস্টিভেল নৈসাই নৈচি দল পান্ডাব কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লিনি মন্ত্রী অকরা রেখা গুপ্তা ডোনার ককচং লাইনকনি মন্ত্রী আকচু সুকান্ত মজুমদার তাই মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মানজাগানো অতেরনি নাহার মুং অংখা ত্রিপুরানি অমতুই বুথাইন হায়ং বেরেম সিনিমুং দানী মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি খনা ককতিশালনি ফুং দামচি সব আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল ছাড়া থামচি বা বেরেমনি পান্ডা মিয়ানি সিমি নৈচি চার সালমারি জরা মার মার সালথাম হাপাংনি লেংলা মুং সাকলাইজাক দংফানো তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল ড্রিং নক কতরতেই জিবিপি শাখাম নকনি আউটডোরতেই ডায়গনস্টিক সেফিয়কজাক নঙ্গানো এজিএমসিতে জিবিপি শাখাম নকনি মেডিকেল সুপার ককমুং কাইসব ম কক তোমানো রেখা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরানি চেতনবাই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রংনক কতনি কে এল এস অডিটোরিয়ামও তিনি নিশিমি চেংজাকানো লিভার বেমারনি সাইন্টিফিক কনফারেন্স লিভারকন নাইন তিনি সানজা দাম্বা তামৈশতি থামচিও শালনীনি ফিল চুকু বেরেমনি লিভারকননি পান্ডানো চেঙ্গেরিবানো হাকতনি মুঙ্গনাং লিভার বেমার নাইকরং পিজিআই চন্ডীগড়নি ডিরেক্টর কচাম পদ্মশ্রী ডক্টর ওয়াই কে চাওলা হাকতনি বেবাগৈ মুঙ্গনাং খরক নৈচি বা লিভার বেমার নাইক্রংরক অ কনফারেন্সও মানজাগানো হায়ুং কাপ ফুটবল বাতাইমুংনি পাই থাকাই ব্রী ম্যাচ ফ্রান্স নরওয়েন ব্রীসা গোলনি ফেরবাই মেচেনখা তে কাইসা ম্যাচ সেনেগাল ইরাকন বা বুকচা গোলনি ফেরবাই মেচেনখা গ্রুপ এইচ কাবুবার দেবাই সৌদি আরবনি ম্যাচ বুকচা গোল বাই ড্র অংখা তে কাইসা ম্যাচ স্পেন উরুগুয়েন সাবুকচা গোলনি ফেরবাই মেচেনখা আবাই অ গ্রুপনি স্পেন তাই কাবুবার দে গ্রুপ অফ থার্টি টু ও কাশাকা দামচার ভারতনি জড়ানো রুগী তিনি ফুং দামচার সতী থামচিও গ্রুপ জিও বেলজিয়াম বাই নিউজিল্যান্ড তৈ ইরান বাই মিশর থঙ্গানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীডকনি অরণি টি টুয়েন্টি ক্রিকেটনি থংমুঙ্গ মিয়া কাইব্রী থংমুং অংখা নরসিংগড়নি পিটিএ থংখলাও সংসারজাক কাইনি থংমুঙ্গ প্রগতি প্লে সেন্টার উইকেট কাইচুকুবাই রয়্যাল কোচিং সেন্টারন তৈ নিউ প্লে সেন্টার চিজনি রানি ফেরবাই রামনগর স্পোর্টিং ক্লাব নো মেচেনখা ইয়াং এমবিবি স্টেডিয়াম তাই কাইনি থংলাইমুঙ্গ বিদ্যাসাগর কোচিং সেন্টার চিব্রি রানি ফেরবাই স্পোর্টলিঙ্গ ক্লাব নো তে ব্লাড মাউথ ক্লাব কাইচুকু উইকেট বাই চলমান সঙ্গনো মেচেনখা তাবুকনো বার্তিবারনি ককতমা বসকাং দামনি চিব্রী উনকৌটি তাই উত্তর হাঙ্কর ফেরাঙ্কি কবাংকে বাতি ওয়াইমা নুহনি হজাকমুং রেখা নবার্তিবার নাইখুং দিনে সালনি তুমারি সাকব থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি আইচুক বুখাগো খামানি তুমারি তংমানি নৈচি স্নি দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস কক্রক বাই ককতমা পরিমুং তাবুক জড়াতে অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রীচি বাও
1: আকাশবাণীর কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

ততক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলা করে শোনানো হল। আকাশবাণী কৈলা সহজ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে আজকের শিল্পী হলেন তপন রায়। মনের মতো গানের অনুষ্ঠান বেলা 12:30। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1:05। ভক্তিমূলক গান বেলা 1:40। লঘুযন্ত্র সঙ্গীতের আসর বেলা 2:15। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 2:30। অনুষ্ঠানে আজ শুনবেন দুলহে রাজা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে সংবাদ। বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বেলা 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, 6:30 কিষাণবাণী। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধনু প্রচারিত হবে রাত 8:30। রাত 8:05 8:30 শুনবেন লোকগীত শিল্পী লোপা মুদ্রা মিত্র। পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন প্রচারিত হবে রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর রাত 9:35। অতুল প্রসাদী গান রাত 10:10। সংবাদ সন্ধে 7:45 এবং রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9টায় এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের প্রথম পরিবেশনা লোকগীতি শিল্পী তপন রায়।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন তপন রায়। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের এবারের পরিবেশনা মনের মতো গান।

হবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মনের মতো গান, আকাশ বাণী কৈলা শহর স্টুডিও করিতে। এখন সময় বেলা 12:59, সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র

আমাদের অনুষ্ঠান মালায় এবারে রয়েছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। প্রথম গানখানি শুনুন প্রতিদান ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

গানখানি শুনলেন অবাক পৃথিবীর ছবি থেকে, শিল্পী ছিলেন শ্যামল মিত্র। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াবিধি। এবারের গানখানি শুনুন ছুটি ছবি থেকে, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। আকাশবাণী কৈলা শহর স্টুডিও করিতে এখন সময় বেলা 1:29:50। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডে ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30।

0: আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদার সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের মজবুত করা এবং ভারত মহাসাগর অঞ্চলে মানুষের সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সেশেলস সফরকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন তিনি। এই সফরে সেশেলসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস ও লন্ডনের প্রথম সারির ব্যবসায়িক আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক চুক্তি ও আগামী দিনের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। শ্রী গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দুদেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন, যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা, এই ক্ষেত্রগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
1: Prime Minister Modi and what he's done. I mean, he leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
0: পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট বিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপ শক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলে 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সি কাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটে কাজ লাগানো হয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে চলেছে। তিনি আরও বলেন, চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে ভবিষ্যতেও হিংসার জবাব সামরিক পদক্ষেপ নিয়েই দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র

ও ড্রোনের গুদাম ঘরের পাশাপাশি উপকূলীয় র্যাডার পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা। পাশাপাশি সেন্টকম আরও জানিয়েছে, চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত করতে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই মাসের 29 তারিখ নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দ্রুত তৈরি করা। উদ্বোধনের তালিকায় রয়েছে আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথি চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ এবং নতুন স্বাস্থ্য মানদণ্ড। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপগুলি দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সুলভ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের লক্ষ্যকে সাহায্য করবে। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দরজা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জিআই ট্যাগযুক্ত 1 মেট্রিক টন উন্নত মানের আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবুভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে 23টি দল নক আউট পর্বে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। আমাদের এবারে নিবেদন ভক্তিমূলক গান, প্রথম শিল্পী নিতিন মুকেশ।

সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা লঘু যন্ত্রসঙ্গীতের আসর।

শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লঘু যন্ত্রসঙ্গীতের আসর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের আজকের সবশেষ নিবেদন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন দুলহে রাজা ছবির গান। প্রথম গানখানি দ্বৈতকণ্ঠে গিয়েছেন অনুরাধা পড়োয়াল এবং বিনোদ রাঠোর।

গানখানি শুনলেন সোনু নিগম এবং জসপিন্দার নুরুলার দ্বৈতকণ্ঠে। দুলহেরাজের ছবিতে এবারের গানখানি শুনুন উদিত নারায়ণ এবং রামশঙ্করের দ্বৈতকণ্ঠে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন আইআর অ্যাপে।

জানিয়ে দিচ্ছে আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ছটায় খরগৃহস্থী, কিষাণবাণী সন্ধে 6:30। রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 শুনবেন বেতার ধারাবাহিক নবতিপর আমি নবনব রূপে আকাশবাণী। এরপরেই রয়েছে লোকগীতি। রাত 9টায় দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ। 9:15 পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনূতন। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 অতুল প্রসাদের গান। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20। রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার দাদা, আপনার নামটা কইবা?
1: রাঘবচন্দ্রনাথ।
0: আচ্ছা, তো আপনি কতদিন ধরে কৃষির লোকে যুক্ত আছেন?
1: কৃষি তো আমি কি ছোটবেলাতে
0: জন্মে
1: করে 15-20
0: 20 বছর যখন, তখন আপনার বয়স কত চলে? বাবা, তাহলে আপনার বাবা মার সঙ্গে আপনি এখানে আইসলা?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো আপনার মোটমাট পরিবারে কতজন আছেন? আপনারা তো খুব সুন্দর দেখলাম, আপনার অনেক ডাটা যেটা বাজারে বোধহয় বাজারজাত করার লিগা ফাটাইছেন। তা আজকে আপনার কাছ থেকে আমি শুনমু, এই যে আপনার যে ডাটাটা, আমরা অনেকের দেখছি ডাটা আপনার ওই আগে শেষ হয়ে গেছে গিয়া, আপনার ডাটা তো অক্ষণ যেমন বাজারজাত হল, এই ডাটাটা আমরা কতদিন পর্যন্ত লাগাইতাম পারি ডাটার বীজ, বা সঠিক সময় কোন সময় লাগাইলে আমরা?
1: আমি 12 মাসে করি ডাটা।
0: ডাটা 12 মাস ডাটা হয় দিলে? তা আপনার একটু যদি পদ্ধতিটা কইন যে আমরা 12 মাস কেমনে ডাটা ফলন করতাম পারি?
1: 12 মাস করতাম পারি আমরা, মেঘ দেওয়ার সময় হয় এই সময় তো ফলাইতাম পারি না, একটু খরা দেয় 2-3 দিন দেয়, ওই শুভে আলব ইয়া নাইলে কোদাল যা
0: ফলনের
1: একটু কম হয়
0: শীতে,
1: শীতে বারে কম কি বারে বারে কম।
0: আর এমনি যদি আপনার অক্ষণে যেটা বারণ তো খুব ভালো হয়,
1: মন ভালো হয়,
0: তো আপনার মূল
1: গরমটা বললই ডেটা বাড়ে।
0: আচ্ছা, তো আপনার মূল কথা হইল যে আমরা যদি ডাটা ফলন করতাম চাই, তাহলে আমরা জমিটা একটু থাকতে লাগবো, শুকনা থাকতে
1: লাগবো।
0: তো জমি শুকনা থাকার লিগা আমরা যখনই সুযোগ পাই না আপনি তখনই জমিটার মধ্যে চাষ করে রাখি। আচ্ছা, যখন অবস্থায় আপনি যখন চাষ দিন, ধরুন আজকে আমরা 2-3 দিনের জমি চাষের লিগা খুব উপযুক্ত, ঠিক না? নি তো এই জমিটা চাষ দেওয়ার লিগা আপনার কি তা লাঙ্গল ব্যবহার করবা না পাওয়ার টেলার ব্যবহার?
1: পাওয়ার টেলার ব্যবহার করি।
0: আচ্ছা, তো পাওয়ার টেলার যদি ব্যবহার করেন তো কয়টা চা আপনার দিতে লাগে?
1: ও 2-3টা দিই, এর মধ্যে কোদাল দিয়া ইয়ে করি, সার দিই।
0: আচ্ছা, আর পরে সারের মধ্যে আপনি কিতা কিতা ব্যবহার?
1: সারের মধ্যে এসপি দিই, তারপরে যে ফডার দিই, তারপরে যে ইউরিয়া সার দিই।
0: আচ্ছা, আর কিছু না?
1: আর ফুল দিই।
0: আচ্ছা, এই যে এসপিটা আপনি দিবা, এসপিটা জমির মূলত কি কাজে লাগে?
1: এসপিটা ফলনটা ইয়ে করে গিয়ে বাড়াই দেয় কি
0: জমির কিরকম চাষের মানে কোন সময় আপনি ব্যবহার করবেন?
1: ব্যবহার করবো ওই যে মেশিন দা আলবাইমো, ওই সময়ের আগে ফলাই দিব, মাটির সাথে মিশিয়ে দিত।
0: তাহলে পয়লা চার তো করতাম
1: না? ফলিয়া দিতাম না।
0: আচ্ছা,
1: ফরিজা ওই

0: শ্বাসের সময় জ্বালাই মুগি
1: পরে দিয়া ধরেন আপনার ডাটার বীজ ফালানির পরে নি
0: না আগে জ্বালাই সার কুল যা আছে একলগে জ্বালাই
1: মানে দুই তিনটা সার ফলে আচ্ছা ডাটার জমি যেটা আমরা যেমন অন্য অন্য ফসলের ক্ষেত্রে যেমন আলুর ক্ষেত্রে বা আপনার ধানের ক্ষেত্রে মাটি একেবারে মিহি হয় নানি দরকার ডাটার ক্ষেত্রেও কি তা আমরা এরকম
0: মিহি
1: একবার মিহি এই ক্ষেত্রে মিহি না হইলে ফলনের তারতম্য হয় আচ্ছা তো ধরুন কতটা চার ফলে আপনি সারটা ব্যবহার করুন
0: সারটা ওই প্রথম সার তো বানি করে নিলাম এক সার দিয়া এ ফালাই দিন সার কইল যা আছে গোবর কিছু দিলাম দিয়া তো ওরে দুদিন রাখম রাখিয়া তো ওরে বানি করলাম
1: আমরা যদি ঘরে যদি কেউ বীজ রাখতাম যাই আমরা কিরকম ভাবে বীজটারে সংরক্ষণ করে রাখতাম পারি
0: আমরা বীজটা প্রথম লইমু ফাঁকলে পরে লইয়া তো ওরে রোজের মধ্যে ফালাইমু ফালাইয়া ধরে বাড়িয়া লইলিম বীজটা
1: আচ্ছা
0: লইয়া যাই দিয়া
1: আচ্ছা এই যে কইলা যে বীজটা মানে যখন শুকাই যাব গা আচ্ছা শুকানির সঙ্গে সঙ্গে কি তা গাছও শুকাই যাব নি
0: গাছও শুকাই যা
1: গাছ মরিয়া যাব
0: মরে যাব আর বীজটা ভরি যাব
1: তখন গাছ উঠাইয়া আপনি ঝাড়তে হইব তারপরে বীজটা কিরকম ভাবে রাখবা
0: ওটা শুকাইয়া রাখিয়া দিব বোতলের মাঝে বইয়া
1: আচ্ছা
0: ভালো করে শুকাইয়া রাখিয়া দিলাম
1: কিন্তু আপনি তো সারা বছরই ডাটার চাষ করুন এবং জমির পরিমাণ কতটুক করতে গেলে আপনি কিন্তু একবারে পুরা ডাটাটা তুলবা তারপর আবার বীজ
0: ফালাইবা
1: না কিছু অংশ কইরা করতে
0: না ডেঙ্গা ফালাইমু অন্য তো ফালাইমু
1: অন্যর মেয়েদের আর কিতা ফালাইবা
0: ফালাইমু কই শাক
1: আচ্ছা এটার লগে লগে তো ডাটার ক্ষেত্রে আপনার এই বীজটা যেমন অক্ষণে আপনি ডাটার বীজ ফালাইলা তো কতদিনের মধ্যে এটার ডাটা কি আপনি শাকের ব্যবহার করুন বাজারজাত করুন না শুধু ডাটা
0: আমি ডেঙ্গা বিক্রি করি
1: না আমি কই অনেকে তো ডাটা পাতার শাক
0: শাক
1: যেমন ডাটাটা লাগানির পরে শাক হিসাবে কিছু বিক্রি
0: শাক কিছু গণভঙ্গিয়া বিক্রি করি
1: তাহলে আপনি শাকও ব্যবহার করেন তাহলে এইবার যে বিসিটা যে ফালাইবা অনেকে তো বিসির ক্ষেত্রে আপনার ভিজাইয়া বিষ্টারে ফালায় ডাটার ক্ষেত্রে এটা দরকার
0: না
1: আপনি সারগুলা দিয়া কতদিন বাদে বিষ্টা লাগান
0: তিন চার দিন পরে লাগাই
1: তিন চার দিনের মধ্যে বীজটা আপনি রোপণ করে দিবেন তো এটা রোপণ করার পরে যদি দেখেন যে ঘন হয়েছে তখন শাক হিসাবে
0: শাক হিসাবে তুলে নিব
1: মোটামুটি তো মোটামুটি আপনার এই সার লইয়া বীজ তো আপনার ঘরে সেই ক্ষেত্রে তো আর কেনার কোনো প্রয়োজন হয় না তো মোটামুটি আপনার কেমন টাকা খরচা হয় একটা অনুমান এটা তো আর আপনি সঠিক কথা কইতে পারতেন না হিসাব বড়া হই না মানে এটা একটা অনুমান
0: এক পা জায়গার মাঝে
1: আরেকটা জিনিস হলো ডাটার মধ্যে কি তার রোগ পোকার আক্রমণ আছে
0: রোগ আমি ওইসব ওষুধ ব্যবহার করি না
1: আচ্ছা মানে পোকা আছে
0: পোকা আছে
1: মানে লক্ষণ গাছও দেখা যায় বা এই ধরনের ফুক দেখা যায় একটু যদি লক্ষণটা কইন
0: অত ডেঙ্গার নিচে যা দেখা যাইব সাদা সাদা ওই জায়গা
1: মানে পাতার নিচে
0: পাতার নিচে
1: আচ্ছা
0: আর একটা আছে ফুটফুট ওই জায়গা
1: আপনি তো কোনো

0: ওষুধ ব্যবহার করুন না,
1: ওষুধ ব্যবহার
0: করলে একটা গাছের থেকে আরেকটা গাছে আক্রমণ হয় না?
1: ইটা করে করলো খুব কম আমার
0: না, বাইঙ্গা ফাতা পাইঙ্গা ফালাই
1: কিছু ফালাইও আর কিছু থাকো।
0: আচ্ছা আচ্ছা, মানে আপনার পুরা জমিতে এটা নষ্ট করে না?
1: না,
0: যেমন একটা গাছে হয়েছে ওই গাছটা তুই নষ্ট করবো?
1: নষ্ট করবো,
0: আর পাতা ব্যাঙ্গা দিলে হয়তো বা নষ্ট নাও করে?
1: নাও করে।
0: আচ্ছা আচ্ছা, তো এইবার আপনার ডাটাটা কতদিনের, মানে কত হাত, মানে বাজারের যে চাহিদাটা এটা কিরকম, চাহিদাটা কতটুক বড় পর্যন্ত আপনার চাহিদা আছে?
1: আমি তো মুরগে বৃদ্ধি একটা,
0: আচ্ছা
1: ইয়া দিলে পরে অনেক উঁচা হয়, খাইতেও স্বাদ না, আমি তা ব্যবহার করি।
0: মানে এটা কি তো বিষের লিগা নি না, ডাটার এই যে মোটা যে হয় বড় যে হয় এটা কি তো বিষের লিগা না ওই সারের লিগা?
1: ওই যে খাইবার লাগে ওই করে অনেক
0: না। আমি যেটা আপনারা কইছি যে মোটা যে লম্বা যে যেটা হয় এটা কি তা বিষটা আলাদা নি?

0: আচ্ছা,
1: ইয়া দিলে পরে অনেক উঁচা হয়, ইয়া খাইতে স্বাদ না। আমি তা ব্যবহার করি,
0: মানে এটা কি বিষের লিগা নি না? ডাটার এই যে মোটা যে হয়, বড় যে হয়, এটা কি তা বিষের লিগা না ওই সারের লিগা?
1: ওই যা খাইবার লাগে ওই পরে অনেক
0: না। আমি যেটা আপনারা কইছি যে মোটা যে লম্বা যে যেটা হয়, এটা কি তা বিষটা আলাদা নি না? আপনার এক বীজ দিয়েও এটা সারের,
1: এক বীজ তুই
0: এখানে কোন মানে সারের লিগই, সারের লিগই মূলত। আর অনেক সময় যে ডাটা যে আপনার পানসা মুখা হয়, এটা কি বীজের কারণে না মাটির?
1: যে মাটির কারণে আর হইলাম ফাংসা দেওয়া হয়, ওই দিয়ে হইলাম ওই মুরগের বিটটা, হ্যাঁ যেতে ফাংসা হয়ে যায়
0: বিষটা।
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা,
1: ওই যে আমি করছি আমনে খাইয়ে খাইতে আর বা কোনো ইয়ে হইতো ফাংসা হইতো না,
0: বুঝছি
1: ওই তো তার আরও দিই আমি ফাংসা ফাংসা পাইনি।
0: আচ্ছা আচ্ছা, তো এটার পাশাপাশি যে আপনি ফুইটা লাগাই দিন, মানে ডাটার পাশাপাশি এক জমিতেই,
1: এক জমিতেই,
0: তো এটা যে পুইটা যে লাগাইবা, তো পুইয়ে তো বাউনি দিতে লাগে না?
1: বাউনি দেওয়া হয় না।
0: এটার কি তা বীজ আলাদা নেই?
1: না, এক তৈ।
0: তো এটা কি কেলিগা বাউনি দেওয়ান লাগে না?
1: যা ওই বর্ষা খালা যারা করবো ওই সার বান্ধা দিব,
0: মানে বীজ যে হয় এটা আপনার ওই অক্ষণে যে লাগাইবা এই বীজ থেকেই আপনি রাখবা, গাছের থেকেই
1: রাখবা?
0: আচ্ছা, পুয়ের তখন দুই ধরনের রং দেখি,
1: একটা সাদা, সাদা আমরা কেন চলে না?
0: আচ্ছা,
1: খুবই চলে।
0: আচ্ছা,
1: সাদাটাই কেন খাইতে জানা, লালটাই আমরা কেন চলে বেশি?
0: তো এটা বীজের কারণের লিগেই একটা সাদা আর একটা লাল,
1: জাতই দুইটা।
0: আচ্ছা, তো পুইটা কি তো আপনার জার কুইটা লাগাইনি না?
1: আমি ওই ফল্লা যা লাঙ্গল জাল ছাড় নিলাম, আগুন আগুন বীজ ছাড়িয়ে দিলাম।
0: আচ্ছা, আর জমি ঠিক মতোই চাষ করতো? হ্যাঁ,
1: ঠিক মতোই চাষ করা লাগবো।
0: তো এর পুইয়ের মধ্যে সার দেননি না?
1: সার দিই,
0: কিতা কিতা দিব?
1: ওতো সার কোল তিন হাজার সার জ্বালাইলাম, দিয়া একলগে ভালো ফালাই দিলাম, গোবরও দিই।
0: আচ্ছা,
1: দিয়া তো পরে চার পাঁচ দিন রাখলাম, রাখিয়া এর হরি দিয়া লাগাই দিলাম।
0: আচ্ছা, এই যে বীজটা যে আপনার পুইয়ের যে বীজ, বীজটা কীরকম ভাবে রাখা যায়? পুইয়ের বীজ
1: বীজটা ওই লইলাম, লইয়া রই ধরনে ফালাই দিলাম, ফালাইয়া উপর শুকাইয়া
0: এটার বীজ ফালাই দিছেন?
1: না, ফালাইছি না।
0: কবে ফালাইবা?
1: তো লাগাই দিব নই
0: অক্ষণ। তো অক্ষণ যদি লাগাই নহন প্রায় বৈশাখ মাসের মাঝামাঝি চলে। আচ্ছা, কতদিন পরে আপনি বাজারে বিক্রি করতে পারবা?
1: মাস দেড় মাস, দুই মাস,
0: জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকে,
1: লাস্টের দিকে
0: বাজার যত করতে পারবা। তো ওইটা চাঙেই দিবা?
1: চাঙে দিব।
0: আচ্ছা, তো এটা তো চলবো বেশ পাঁচ ছয় মাস পর্যন্ত, তো এটার কি তা আবার মাঝে মাঝে খাওয়ান দিতে হইবে না?
1: খানি দাম লাগবো।
0: কিতা খাওয়ান দিবা?
1: ও তো ডিপি দিমু, ডিপি আছে, ডিপি দিমু, কোল দিমু, গোবর দিমু, আবার উকুত দিয়া এর উপর লাগাই দিমু।
0: আচ্ছা, পুইয়ের মধ্যে রোগ পোকা আছে নি?
1: আছে।
0: কিরকম ধরনের?
1: যে ওই লাল ওই যে বিয়া।
0: আচ্ছা, পাতা?
1: পাতা।
0: আচ্ছা, তো তখন ওষুধ দিন নি?
1: আমি ওষুধ দিই না। হ্যাঁ,
0: ওষুধ আপনার মানে পছন্দ করেন? তো মোটামুটি পুইয়েও তো আপনার ভালো আয় হয়, খরচা কিরকম হয়?
1: খরচ জায়গা যখন যা করি হাজার টাকা জায়গা
0: জায়গা। আর পাইবা কিরকম?
1: হাজার তিন হাজার টাকা পাওয়া যায়।
0: আচ্ছা, তো আপনার সঙ্গে কথা কয়ে খুব ভালো লাগছে, আপনারা অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
2: আগামী 28 জুন সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং দুই এক জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

যথাক্রমে 33 থেকে 34 ডিগ্রি এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 60% থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকাজে আমরা করণীয়, প্রতিদিন রাজ্যের প্রায় সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হওয়ার, কোনো কোনো জায়গাত ভারী বৃষ্টিপাত হওয়ার। এই বৃষ্টিপাত আমন এবং আউশ দুই ধানের লাগিয়া অনুকূল, তবে জমিতে বিশেষ করিয়া বীজতলায় দীর্ঘক্ষণ জল দাঁড়াই থাকলে পরে চারার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আউশ ধান যেখানে এখন মূল জমিতে রয়েছে, এই জায়গাতে বৃষ্টিপাত গাছের বৃদ্ধি এবং পরবর্তী পর্যায়ের লাগিয়া যথেষ্ট সহায়ক হইব। সবজির জমিতে এই বৃষ্টিপাত প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে, বিশেষ করিয়া অত্যধিক তষের জন্য ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। গবাদি প্রাণীর FMD, HS, BQ, ছাগলের FMD, PPR প্রভৃতি রোগের টিকাকরণ অবশ্যই করাইয়া নিতে হইব। টিকাকরণ অবশ্যই সরকারি এবং রেজিস্টার্ড পশু চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত। যে সমস্ত জমিত বিগত দিনের বৃষ্টির ফলে জল দাঁড়াইরা আসিল, এই সমস্ত জমিত গাছের খানিকটা দুর্বল হইয়া পড়ার সম্ভাবনা। এই অবস্থায় ফসলের রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এই ফসলের প্রতিনিয়ত নজর রাখতে হইব, যেহেতু গাছে এখন তুলিয়া নেওয়ার মতো ঝিঙ্গা আছে, কার্কুল আছে, পটল আছে বা বিভিন্ন ফসল আছে। কোনো ধরনের সতর্কতামূলক রাসায়নিক ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই এই ফলগুলি আপনারা সংগ্রহ করিয়া নিবা। এছাড়াও যেহেতু বর্ষার সময়, যে কোনো ওষুধ প্রয়োগের সময় শিকার আপনারা ব্যবহার করতে পারেন, তবে অনুরোধ আপনার কাছে একটা, যে রাসায়নিক কীটনাশক প্রয়োগের আগে 10 বার চিন্তা করুন। জৈব প্রচুর ওষুধ বিষুধ বাইরিছে, আপনারা এগুলি প্রয়োগ করুন, এগুলি প্রয়োগ করিয়া লাভ ঘরে তুলুন। অধিক তোষের ফলে করলার পাতায় হলুদ ছোপছোপ দাগ দেখা যেতে পারে, যা ডাউনি মিলিডিও নামে আমরার কাছে চিরপরিচিত। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গুড়া ফাটিয়া কাণ্ডের ক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্দাজিম ও ক্লোরোথেলো নীল 1.5 গ্রাম বা মেটালাক্সিল ও ম্যাঙ্কোজেব দুইটা একসঙ্গে মিশাইয়া আপনারা প্রয়োগ করতে পারেন। পুকুরে নতুন পোনা ছাড়ার আগে জল শোধনের লাগিয়া 48 কেজি চুন কানি পিছু পুকুরে প্রয়োগ করতে হইব। চুন প্রয়োগের 15 থেকে 20 দিনের মাথায় কানি পিছু 300 থেকে 350 কেজি FYM প্রয়োগ করতে হইব, অর্থাৎ ফার্ম ইয়ার্ড ম্যানিউর পুকুরের চারিদিকে মজুত করিয়া দিতে হইব। বন্যার জলে যাতে পুকুরের চারিদিক, মানে যদি ডুবাইলায় এই পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, এল্লাগিয়া পুকুরের পাড়ের চারিদিকে আপনারা নেট অবশ্যই লাগাইয়া নিবা, তাতে করিয়াও কিছুটা হইলেও ক্ষতির হাত থাকিয়া আমরা নিজেরারে রক্ষা করতাম পারব। ফসল বীমা যোজনা আপনারা অবশ্যই করাইয়া নিবা, অল্প পয়সা দিয়া এই যোজনাটা করাইয়া নিবা। কৃষি সহায়ক দাদা দিদি বৌদি যারা আছেন, তারা সঙ্গে সুপরামর্শ করিয়া এই কাজগুলি আপনারা করাইবা। আপনারা অনেকেই PM কিষাণের টাকাটা পাইছেন, সেই টাকাটাও আপনারা সঠিকভাবে ব্যবহার করবা বা আপনারা কররা, শুধু আমরা মনে করাইয়া দিলাম। প্রাকৃতিকভাবে যে সমস্ত মাছ আমরা এই সময়ে পাইতাম, বর্তমান সময় এটা কিন্তু খুব কম, এবং সেই মাছ বাজারে উঠলে পরে কাড়াকাড়ি পড়ে যায়, আশা করি আপনারা সবাই লক্ষ্য করুন। এবং নিজের খাওয়ার লাগিয়া ধান খেতে আগে যে আমরা ডড়ি ফাড়ন
বা মুগ্রা ফাতে যেটা ধরতাম

এটা কিন্তু বর্তমান সময়ে আমরা পাই না। বারে বারে আপনারা অনুরোধ করি, আর বিভিন্ন রকম জৈবিক ওষুধ বাইরেছে, সেই জৈবিক ওষুধ আপনারা প্রয়োগ করুন কৃষিক্ষেত্রে, এবং আগের মতো প্রচুর পরিমাণে মাছ আপনারা ধান খেতে পাইবা, খাইঞ্জাত পাইবা, ধরবা, নিজে খাইবা, বিক্রি করিয়াও বেশ পয়সা পাইবা। প্রাণী যারা পালন কররা, আপনার কাছে বিশেষ অনুরোধ, হাঁস মুরগের ডিম কিন্তু বাজারে প্রচুর চড়াদামে বিক্রি হয়। আর আরেকটা জিনিস, হাঁস যারা পালন কররা অনেকেই কিন্তু ধান লাগাইলেছেন বা আলিটা অনেকটু শক্ত হইতেও পারে আবার না হইতে পারে, এর লাগিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাঁস মুরগিরে কয়েকটা দিন আপনারা আটকে রাখবা, তাতে করিয়া অনেক সংঘাত এড়ানি সম্ভব হইব। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল অবশ্যই পান করবা, জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, বালা আসইন্ত কিবা হকলেও, যাই হোক, আজ আসরে আমরা একজন দিদিমণিরে আমন্ত্রণ জানাইছি। দিদিমণি নমস্কার আজ্ঞা।
2: নমস্কার।
1: তো আপনার পরিচয় খান দিলাওকা।
2: নমস্কার, আমার নাম ডক্টর তুষি চাকমা, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র পানিসাগরে কর্মরত SMS প্লান্ট প্রোটেকশন পদে। ন্যাচারাল ফার্মিংটা হইছে একটা মানে এগ্রিকালচারাল অ্যাপ্রোচ, মানে যেমন অর্গানিক ফার্মিং আছে ঠিক এমন ভাবে একটা ন্যাচারাল ফার্মিং, যেখানে আমরা টোটাল সিনথেটিক যে ফার্টিলাইজার আছে বা সার, পেস্টিসাইডস, মানে ওষুধপত্র যে ব্যবহার করা হয় ওইগুলা আমরা একদম এখানে ইউজ করতাম না। আর এখানে আমরা মানে সয়েল রে মাটিতারে যত পারি আমরা কম ডিস্টার্ব করতাম। আর আমরা ওয়ার্ক থাকবো, মানে আমরা মেইন এইম থাকবো এখানে ন্যাচারাল ফার্মিং এ, যে ন্যাচারাল আমরা যে ইকোলজিক্যাল ব্যালেন্স নেচারের সাথে কিভাবে আমরা মেনটেন করব। প্রাকৃতিক কৃষির আরেকটা মানে হইছে একটা ভূমি মাটার, মানে কিভাবে আমরা যে আমরা মাটি মাথা মানে ভূমি মাটার কেমনভাবে আমরা রক্ষা করব, এটার লাগে আমরা মেইন ন্যাচারাল ফার্মিং এ কাজ করি। এটা হইছে যে আমরা মাটির মধ্যে যে জীবাণু আছে আর কৃষকের বন্ধু যারে কেঁচো কোয়া হয় এগুলার সক্রিয় করা, আর বায়ুমণ্ডলে যে কার্বন মাটিতে আবদ্ধ করা, আর মাটিতে যে অনেকগুলা পোকামাকড় আছে এটিরে রক্ষা করা মেইন এইম আর কি ন্যাচারাল ফার্মিং এর। আর ন্যাচারাল ফার্মিং এর প্রিন্সিপালস অনেকটাই আছে, যেমন কি আমরা একদম সিনথেটিক ফার্টিলাইজার ইউজ করতাম না, মানে পেস্টিসাইড কোনো রকমের ওষুধ সার এগুলা ইউজ করতাম না, যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ সার এগুলা আমরা কিচ্ছু ইউজ করতে পারতাম না, সব নেচারে আমরা যা পাইমু, যেমন গোমূত্র, গোবর, গাছের পাতা লতা দিয়া যা পাইমু আমরা এইসব ব্যবহার করে মানে আমরা যে ভূমি তারে আছে না মাটিটারে রক্ষা করবো আর কি। আরেকটা আছে যে হেলদি সয়েল, সয়েলটারে আমরা হেলদি বানাইতাম ন্যাচারাল ফার্মিং এর সাহায্যে। এখানের মধ্যে আমরা মেইন এইম থাকবো যে আমরা মাটিতে তো অনেকগুলো জীবাণু থাকে, কেঁচু থাকে, এইগুলারে আমরা কিভাবে পুনরাবৃদ্ধি বা কিভাবে তারারে বাড়াইতাম। হ্যাঁ, আরেকটা হইছে সয়েল রে আমরা মাটিটারে কমসে কম ডিস্টার্ব করতাম, যেখানে আমরা আছে না মানে ইউজুয়ালি ফার্মার্স কৃষকরা অনেকগুলা মাটিতে ট্রেক্টর দিয়া মাটিটারে ক্ষয় করে, তো এখানে মানে কমসে কম ন্যাচারাল ফার্মিং এ কোয়া হয়েছে যে মাটিটারে কমসে কম আমরা যাতে ডিস্টার্ব কম করি। হ্যাঁ, তা আরেকটা হইছে মালচিং, মালচিংটাও খুবই জরুরি, মালচিংটা হইছে আপনার আচ্ছাদন। হ্যাঁ, এখানের মধ্যে মালচিং এর মধ্যে আমরা মাটিটারে সব সময়

0: কভার করে আর রাখবো,
1: হুম হুম
0: কভার করে আর রাখলে কি হইব, আমরা মাটিতেও কি কয় ময়শ্চার থাকবো,
1: হুম
0: তারপরে আবার উইড আগাছা উৎপন্ন হইতো না, তো এগুলা মাটিটারেও সব সময় কভার করে আর রাখা। আর একটা হইছে মানে লোকাল যে রিসোর্স গুলা আছে এগুলা ইউজ করা, যেমন ওই গোমূত্র, গোবর, তারপরে এই কি কয় এটার নাম পাতা, বিভিন্ন প্রকারের পাতা, নিম পাতা, এইগুলা দিয়া অনেকগুলা ন্যাচারাল ফার্মিং এর আছে মানে পদ্ধতি আছে, যেমন জীবামৃত, বীজামৃত এগুলা বানাইমু আর কি। হ্যাঁ, তো মেইন এখন হইছে জীবামৃত, মেইন আমরা এখন কইবেন যে যেহেতু এখানে আমরা কোনো প্রকারের ওষুধ ব্যবহার করতে পারতাম না, ফার্টিলাইজার বা কেমিক্যাল ব্যবহার করতে পারতাম না বা পেস্টিসাইড ব্যবহার করতে পারতাম না, তখন আমরা কিভাবে আমরা বিষ শোধন কিভাবে করবো। ইউজুয়ালি আমরা বিষ শোধন করি ইয়ো দিয়া, থিরাম বা মেনকোজেব এইসব দিয়া, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। হ্যাঁ, এইগুলা দিয়া, কিন্তু এখানে আমরা ন্যাচারাল ফার্মিং এ বিষ শোধন এগুলা দিয়া করতাম না, আমরা বীজ অমৃত ব্যবহার করবো।
1: আচ্ছা,
0: বীজ অমৃতে আপনার বেশি কিছু লাগে না, শুধু আপনার লাগবো গোমূত্র, জল আর গোবর আর চুন একটু লাগবো। চুন ধরেন না 20 লিটার যদি আপনি বীজ অমৃত বানান, এখানে চুন আপনার লাগবো 50 গ্রাম এরকমের মতন। হ্যাঁ, একদম
1: কোনোভাবে বেশি দেওয়া,
0: বেশি দেওয়া যাইতো না,
1: কারণ গাছ উস জ্বলি যাইবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চুন ইউজ করবো। তা মাটি, মাটিটা ওই উর্বর মাটি, যেখানে ওই মাটিটাতে কোনোদিন সার দেওয়া হয়েছে না, যেমন বট গাছের মাটি বা ওই বাঁশ ঝাড়ের মাটি, এগুলাতে তো আমরা কোনোদিন, কৃষকরা কোনোদিন সার ব্যবহার করে না, তো ওই সার ওইখান থেকে এক মুট মাটি ওই সবে মিক্স করিয়া আমরা একটা পদার্থ, তরল পদার্থ বানাইমু আর কি, এটারে কইমু বীজ অমৃত।
1: আচ্ছা,
0: দুই এটারে 2 দিন রাখিয়া এটারে গজন করাইমু, পচাইমু, তারপরে এটি রেডি হইব। ওই জলের মধ্যে আমরা কি করবো, ওইখানের মধ্যে ডাইরেক্ট বীজ শোধন করতে পারবো, চারা শোধন করতে পারবো, তারপরে তে গাছ তেরে লাগাইতে পারবো বা বীজ।
1: আমি আবার জানতে চাইলাম, 20 লিটার জল লইলাম, এর মাঝে 50 গ্রাম চুন দিলাম, এর মাঝে হইলা আপনি বট গাছ নয় বাঁশ গাছের ঝাড়ের মাটি, থুরা মাটি না, হ্যাঁ, গুলিয়া গুলাই লইলাম ওটা, আর কিটা দিতাম?
0: গোবর দিবেন 5 কেজি,
1: আচ্ছা,
0: আর গোমূত্র দিবেন 5 লিটার,
1: 5 লিটার,
0: 5 লিটার আর 5 কেজি।
1: আচ্ছা,
0: গোবরটা হইব কাঁচা গোবর, মানে 3 দিনের বেশি পুরানা হইতো না, মানে কাঁচা থাকতো, আর 5 কেজি গোবর আর 5 লিটার গোমূত্র, এটারে সবথেকে আমরা ভিজাইয়া মিলাইয়া 2 দিন আমরা ভিজাইয়া রাখবো, পচন করার লাগিয়া, গজন করার লাগিয়া, তারপরে এটা বিষ শোধনের লাগিয়া উপযুক্ত।
1: আচ্ছা, বিষ শোধন কইন, চেরা শোধন কইন, সবই এটা লেগা রেডি
0: রেডি।
1: এটা সার হিসাবে কোনো ইয়ার মধ্যে দেওয়া যাইতো
0: না,
1: কারণ 5 লিটার সেনা দেওয়া হয়েছে গরুর সেনা, ওটা তো হারে একেবারে ইয়ে থাকবো, এটা গাছের গুড়া দিলে গাছ জ্বলি যাবে
0: না, এটা কিছু হইতো না, এটা আপনি ডাইরেক্ট গাছের মধ্যেও এটা ইউজ করার পরে আপনি গাছে দিলেও এটা কোনো
1: কিছু হইতো না। তেমন হয় অনেক গোবর আছে মিশামি, ও তার লিগে হয়তো বা কোনো ইয়ে হইতো।
0: তাই নেক্সট হইছে আপনার ওখান কইবেন আমরা সার দিতাছি না, ইউরিয়া, পটাশ, এমওপি এগুলা দিতাছি না, SSP দিতাছি না, তাই কিভাবে আমরা গাছটি বড় হইব, ঠিক না? এটা লাগেও একটা আছে জীবামৃত কয়, জীবামৃত এখানে কিছু লাগে না, আপনার লাগবো গোবর, গোমূত্র আর গুড় আর ডালের বেসন, বেসন যে আমরা ইউজুয়ালি পকোড়া খাই ওই বেসন গুলা লাগবো, এটা দিয়ে আমরা কি করবো, আর এক মুট মাটি লাগবো। হ্যাঁ, এখানে মেনলি এইম থাকবো আমরা যে মাটির যে জীবাণুগুলারে আছে আরো সক্রিয় করতাম, আরো যাতে তারা আরো বাড়ে। হ্যাঁ, তো এটা একটা সারের মতন কাজ দিব আর কি, এই জীবামৃতটা।
1: আচ্ছা, এই ওটার মাঝে কিটা জল দিতে হইছে?
0: হ্যাঁ, জল, যেমন আপনি 200 লিটার, আমি একটাই কই 200 লিটার জল লইলেন। হ্যাঁ, 200 লিটারে আপনি 10 কেজি গোবর দিবেন, কাঁচা গোবর, আর 10 লিটার গোমূত্র, ঠিক আছে, আর 2 কেজির মতন গুড়, আর 2 কেজির মতন ওই ডালের বেসন। হ্যাঁ, তা আবার ঠিক এখানেও এক মুট মাটি।
1: আচ্ছা,
0: এটা মানে সপ্তাহ

0: আমরা মিক্স করে রাখবো, আর এটার 2 দিন পর্যন্ত আমরা নড়াচড়া করতাম না। একটা বাকেট বাল্টির মধ্যে ধরেন বড় ড্রামের মধ্যে রাখবো, এটার 2 দিন রাখিয়ে রাখবো। তারপরে 7 দিন পর্যন্ত, আবার 2 দিনের পরে 7 দিন পর্যন্ত আমরা কি করবো, এটারে সকাল বিকাল নাড়াচাড়া করবো যাতে সবগুলা জিনিসগুলা ভালো করে মিক্স হয়। হ্যাঁ, 7 দিনের পরে এটা রেডি হইব আর কি।
1: আচ্ছা,
0: এটা হইছে জীব অমৃত। এটা এই যে 200 লিটার বানাইছেন আপনার, ওই 1 একর, 1 একর মানে হইছে 2.5 কানি, আড়াই কানির লাইগা এটা পুরা আপনি দিতে পারবেন।
1: এটা সার হিসাবে,
0: সার হিসাবে
1: গাছের গুড়ার মাঝে দেওয়া যাইব,
0: দেওয়া যাইব এটা।
1: আচ্ছা, গাছের গুড়ার যে আমি দিতাম, ধরুন একটা গাছ লাগাইছি, তার কতদিনে পরে আমি এই গাছের গুড়াতে এই সারটা দিই?
0: আচ্ছা, এটা আপনি ভাগ ভাগ করে দিতে পারবেন। যেমন আপনি তো লাগাইছেন না, মানে লাগাইবার আগেও আপনি যে সময় কি কয় হাল দেন, তখন এটারও আরেকটা আছে জীবামৃতের, ঘনজীবামৃত একটা আছে। ঘনজীবামৃতটা হইছে ওই 100 কেজি গোবর লইবেন, কাঁচা গোবর, এটি 100 কেজি কাঁচা, সরি শুকনা গোবর, 100 কেজি শুকনা গোবর মধ্যে আপনি 10 লিটার যে জীবামৃত ঢালেন বা বিশ, তখন এটা হইব ঘন জীবামৃত, ঘন আর কি। ওইটা ওইটা আপনি যে সময় আল দিবেন তখন তো করতে পারবেন, বা গাছের গুড়ায় গুড়ায় দিলেও কোনো প্রবলেম না। আর এটা আপনি যে সময় আপনি জল ছেচ দিবেন, মানে ইরিগেশন করবেন, তখনও আপনি দিতে পারবেন। আর গাছের গাছ লাগানি 15-20 দিনের মধ্যেই আপনি দিতে পারবেন, এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হইতো না।
1: আচ্ছা,
0: কারণ জলের পরিমাণটা তো অনেক বেশি, 200 লিটার, খুব ভালো কাজ দেয় এটা।
1: আচ্ছা, এতে অতা যে সিস্টেম হন, অতা হইছে মাটিরে আমরা সুরক্ষা করতাম,
0: কারণ
1: মাটি তো একেবারে নষ্ট হয়ে যার গিয়া অত সার ব্যবহার করতে করতে, আর সার না দিলে কোনো ফসলও হন না। তো আপনি জিতা কইরা অন্যর মাঝে তো গোবরই বেশি, অটার লগে যদি আপনি খৈল কিছু মিশাই দেন?
0: ন্যাচুরাল ফার্মিং এ খৈল আপনি ইউজ করতে পারতেন না। এখানে কোয়া হইছে যে যত পারে আমরা যে নেচারে জিটি অ্যাভেলেবল আছে,
1: খৈলটাও তো উজে,
0: এটা তো ইউরিয়া
1: ন্যাচারাল,
0: হ্যাঁ, কিন্তু এটা তো আপনার কিনতে লাগবো। এটা মানে কোয়া হইছে যে গোবর আর এইগুলা তো একটা আপনি বাড়ির থেকে পাইতেছেন, কৃষকের বাড়িতে আছে, যাতে কিনতে না লাগে আর কি।
1: আচ্ছা,
0: এই কারণে মানে খৈলটা এড করতে মানা করা হয়েছে আর।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আবার ওখান কইবেন আমরা যেহেতু ওষুধ দিতে পারতাছি না, আমরা পোকা কিভাবে দমন করব, ঠিক না? তো ওইটা লাগে আছে, অনেকটি আছে, নিম অস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র নাম দিছে, নিম অস্ত্র, ব্রহ্মাস্ত্র, অগ্নিঅস্ত্র। তো নিম অস্ত্রের মধ্যে দেখাই যাইতেছে আপনার নিম পাতা লাগবো, হ্যাঁ, এইখানের মধ্যে কিছু লাগতো না। ঠিক ধরেন 200 লিটার জল লইলেন, ওইখানের মধ্যে 10 কেজি নিম পাতা, হ্যাঁ, আর 2 কেজি গোবর আর 10 লিটার গোমূত্র, হ্যাঁ, এটিরে মানে নিম পাতাটিরে ভালো করে গ্রাইন্ড করে ছেঁচিয়া পাতাটের, তারপরে এটিরে মিক্স করে রাখবেন, আর 2 দিন পরে এটা রেডি। তারপরে ছাকনা দিয়া মানে ইয়ে করিয়া ফিল্টার করিয়া এটা ডাইরেক্ট আপনি গাছের মধ্যে স্প্রে করতে পারবেন নিম অস্ত্রটা।
1: এটা হইলো ফুকের লাগি,
0: ফুকের লাগে চুষি পোকা আছে না, যেমন রামাইশে আমরা ইউজুয়ালি দেখতে পাই, রামাইশ
1: সিম গাছে জাইফু,
0: হ্যাঁ হ্যাঁ জাইফুক, ওইগুলার লাগে নিম অস্ত্রটা মানে অনেক ভালো কাজ করে আর কি।
1: আচ্ছা,
0: ব্রহ্মাস্ত্রতা হইছে, শর্টে আমি কইয়া দিই, ব্রহ্মাস্ত্রতা হইছে আপনি গোমূত্রর সাথে ওই ব্রহ্মাস্ত্র 5টা যেকোনো পাতা লইবেন যেটি গরু খায় না।
1: আচ্ছা,
0: যেমন আপনার আটা ফল আছে না, আটা ফলের গাছের পাতা, তারপরে নিম পাতা লইতে পারবেন, দুত্রা পাতা, তারপরে রেড়ি পাতা, হ্যাঁ, তারপরে ওই ল্যান্টেনা ক্যামেরা কইরে একটা আছে, মধ্যে মধ্যে দেখা যায় রাস্তার মধ্যে একটা আগাছা হইয়া কাটা আছে এটির মধ্যে, কিন্তু ফুলটি সুন্দর করে থাকে, একসাথে ইয়ে হয়, হ্যাঁ, ফুলটি দেখতে সুন্দর কিন্তু কাছে গেলে গন্ধ অনেক এটির।
1: আচ্ছা,
0: রাস্তাতে অনেক সময় দেখা যায় পুরা এটি থাকে, ওইটি হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা কয় আর কি, ওই গাছটার নাম। ওই পাতাগুলা যেকোনো 5টা পাতা বা জবা গাছের পাতাও আপনি ইউজ করতে পারবেন, এটি আপনি ওই 20 লিটার গোমূত্রর সাথে মিক্স করবেন, হ্যাঁ, মিক্স করার পরে এটারে সিদ্ধ করবেন গোমূত্রের সাথে, ভালো করে সিদ্ধ করিয়া যেটা বার হইব এটা হইছে ব্রহ্মাস্ত্র।
1: আচ্ছা,
0: এটা কিন্তু

0: আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারতেন না, যেমন নিম, নিম অস্ত্রটা আপনি ডাইরেক্ট স্প্রে করবেন, হ্যাঁ এইটা আপনার জলের সাথে মিক্স করতে লাগবো। এই যে মানে ব্রহ্মাস্ত্রটা বার হয়েছে, এটা জলের সাথে মিক্স করতে লাগবো। যেমন 3 লিটার আপনি 100 লিটারে মিক্স করবেন, 100 লিটার জলে, 3 লিটার শুধু। ধরেন 1.5, 2 পয়েন্ট এরকম করে আপনি কমায়া কমায়া আনবেন আর কি। যেমন 200 লিটারের লাগিয়া 6 লিটার লাগবো, আর 3 লিটার লাগবো 100 লিটারের লাগিয়া জলের মধ্যে মিক্স করবেন আর কি, এমন ভাবে।
1: আচ্ছা, এটা স্প্রে কইরা গাছে
0: দেওয়া যায়। এটা মেইনলি আপনার ওই যে গাছের পোকা খায় না, চুষি পোকা না, যেটি গাছের পাতা খায়, ইয়ে খায়, ফল খায়, ওইগুলোর লাগি মানে কাজ করে আর কি।
1: আচ্ছা, তো এইভাবে কইরা আপনি রক্ষণ ক্ষেত গৃহস্থিতা করলে আমরা আর ক্ষেতের মাটি রক্ষা পাইব না, হইলে যে অবস্থা আর দিনকে দিন, কৃষক ভাইরা কিলা কিতা করবা খুব চিন্তার ব্যাপার। আচ্ছা, ওটা বানাইতে গিয়া খুব ঝামেলার ব্যাপার, কিন্তু তারপরে ঝামেলা হইল এটি খরণ লাগবো, কারণ মাটি যদি আর ইয়ে হয়ে যায় গিয়া, একবার যদি মোটামুটি একটা ভালা হয়ে যায় গিয়া, তে কিন্তু আবার মানে ফসল ভালো ফলবো।
0: হ্যাঁ, এইগুলার যে মানে কৃষকরা যাতে কষ্ট না হয়, মানে এটার লাগিয়েও সরকারে, ত্রিপুরা গভর্নমেন্ট বা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা স্কিম আনছে, NMNF মানে ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিং। এটার লাগিয়ে অনেকটা মানে কৃষি সখী আছে গ্রামে গ্রামে, তারা ট্রেনিং দেওয়া হয়েছে, তারাও BRC খুলছে, যেখানে তারা এইসব জিনিসগুলা, অগ্নিঅস্ত্র হোক, ব্রহ্মাস্ত্র, সবগুলা তারা বানায়, আর তারা যাতে কৃষকরা যাতে পায়, তারা কৃষকরা দিয়েও তারা ট্রেনিং দিতে পারে। এখন যদি যেই কৃষক চান এইগুলা বানাইতে, তারা নিজে নিজে গ্রামে কৃষি সখীর সাথে যোগাযোগ করলে তারা সব পাওয়া যায় বুগিয়া।
1: আচ্ছা, খুব সুন্দর মানে একটা আপনি কথা হইলা বা আলোচনা, খুব সুন্দর আলোচনা শুনলাম। তো আজ আলোচনা তো নে উঠি যাইলাম গিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান।

0: যতন সানজা কাহাম আকাশবাণী আগরতলা যতন লামসগ তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্ডাও তিনি চাষাল চং পান্ডানি পুইলাও খানলায় ককতুনি ঝাপা এবার লুকুরক শ্রীহরমানি ককতুনি কক ফিল রিমু ককতুনি ঝাপা পান্ডা
1: খনাই তংনাই তাকু বুকু যতন তিনি চা সালনি সানজাও ককতুনি জাপা পান্ডাও লামসগ খাকা হামিয়া ফারো তিনি বচং চিনি ও পান্ডাও লুকুরক চিনি পান্ডা রক নতিয়ী বরকনি বখানি কক খানানা মুচংমানি রক এবা কাহাম হামিয়া বরক সাহরমানি অবনি কক ফিল রানানি বাকি তিনি চং ককতুনতুই ফাইকা হাইকে জেক্রিস নিনি আগো পইলা ককতুন সাবনি তং নাইগ্রাদি
2: আও তিনি পুইলা ককতুন চাপাও চং ককতুন মাংখা শ্রীহরকা থাইপ্ল ফমান্দাই সালথাং দুই প্রাণী নাইরক দেববর্মা বসিমানকে আহাই বুড়িরক নিনুকুল পান্ডাও ডক্টর সিদ্ধার্থ দেববর্মা বাই কগলাম সালিমানি এইচ তাই এইচ আই ভি বেমারকে যে কগলাম সালিমানি অব বসানে হাতির তাইসা খানারে ফিজা মান হনি ব সুহরু
1: আও বেলাকে হামবাই চিনি পান্ডা খানামা বাকি তাই পান্ডা নেউসা খানানা মুচুঙ্গু হনে কয়হরমান বাকি হামবাই আফারও যেন বসকাংনি হাতিও ন খানারি মানানো অবতো যাবু কগ্রমাইয়া তাম হুঙ্কে যিনি বসকাংনি সালো তেইবু বসকাংনি সালো অবনো যেন খানারি দামান্ন অবনো তে যেন কক সালাইনাই তামনি হেনবা যেন চিনি পান্ডা আবাই খালাইনানি যেন তালসা সকাংন যেন চঙুই পায়ু বুফ্রু তামন খনারনাই হুঙ্কে আবন বাকি পৈলানি সিমি চংজাক টংমা বাকি যেন তাবু কগ্রীমাইয়া অ পান্ডানো যেন বসকাংনি হাতিও খানারি মানানো হনাই ফিয়াবা যেন চিনি টাংফাঙ করানো নিনি অ কইমুং যেন সানাই বসকাংনি সালরগো অবন খনারনা বাকি যেন সাকথারনাই হামবাই
2: তাবনি কক্তন শিহরকা খুমতিয়া জমাতিয়া এলিজাবেথ জমাতিয়া বুরবুরিয়া অমরপুনি বরক সিমানকে আহাই সাবিত্রী জমাতিয়ানি খরং বসকাংনি সালগ বাবাই রসাবজা রসামুং তাইস আবাই খ্লাইপি তিনি বড় ককতনি বিশিংতে সুইহরু
1: আও বেলাকে হামবাই চিনি সাবিত্রী জমাতিয়ানি রসাবমুং নক নাটক চাকি কইমানি বাকে চং বসকাংনি সালো খনারিনানি সাকথারনাই অবো বহাইন চং চিনি তাংফাং অকরানো নরকনি ককনো চং তুনে রিনাই তাই বসকাংনি সালো চং খনারিনানি বাকে যে সুক মানসাক দাতি সাকথারনাই হামবাই
2: আও অবর চাপমুং তৈন ককতন শ্রীহরকা রবিন মোরা সিং দেওয়ানদালনি বসিমানকে আহাই রুমি মোরা সিং খরাঙ্গ খানিমারি পান্ডাব বাবাই রুসামজাক রুসামুং সং খানাই মায়াং তংখা আবার তামনি বাকে হনি বড় সিংহরু
1: আও চিনি খানিমারি ন জঙ্কাতাল খে স্নামুই মায়াখো কিসা চিনি সামুঙ্গো কেবিং মুং তংমানি বাকি ও কয়মুংরমানি বাকি হামবাই বসকাংনি সালো চং অবনো তি ওয়ানছুক নাই হাইনো হাই অবনো মা সাথাই ক্লাইও অবো কাইসা চং কতাল ওয়ানছুক মুং রেখা চিনি পান্ডানো তি অবনো তি চং চিনি তাংফাং অকরা বাই কক সালাইনাই তাই আংখা চঙ্গো বসকাংনি সালো নরক অবো খানাই মানানো হানে
2: আও তাবনি কক্তন শিহরকা থুকনুকন তুই শিয়ারিনী পান্তুই নরেন্দ্র দেববর্মা বাই সৈজাক বিনি থুকনুকন খানায় দেখ মাহেমা তঙ্কা তাই সাবাই খ্লাইপি দেহনি কক্তন শিহনে রংখা কুপ্লাই দেববর্মা শিয়ারি দেববর্মা তাই চুমুই দেববর্মা শিহরকা বেলবাড়ি জেরানিয়া সালথাং তিপ্রাণী
1: বেলাকে হামবাই নরক চিনি আকাশবাণী কক্রক সেকশন তুই যে থুকনুক রক আওয়াই খালাই জাগি তঙ আমরক নরক খানাও তাই খানানা মুচং জাগি নরক কয়হরমানি বাকি বহামবাই যেন

0: Uram uram nok khnari wi tongo o thung nok rok tam hungkai je chini thaniu je rungjak kok chini thani je rungjak thung nok tong mani obono chung kasha kasha ke khnaru ke abun bagi ki file tai sha bu khnare na ke kisa jora to nangi thango tam hungkai norok khna tok ja ko khna na mu chung ja go hanma bai chung obo ba hai no hai norok nok kok ruwo beskang ni chalo chung abono norok nok khnare na bagi shak thanai
1: তাবন কক তো না শিহরকা মেরি জমাতিয়া সারা জমাতিয়া মোহর ছড়া ত্রিষাবারি তেলে মোরানি বরক সিমানকে আহাই কন্থতি জমাতিনি খরাঙ্গ খানিমারি পান্দাব ববাই রুচাবজাক তাই বৈশে আবাই খ্লাপি দিহিনি বরব কক্তনি বিশিংতি শিহরু
0: আও চিং অবব হাইন হাই অকক নমা সাও চিং চিনি থানি যে খানিমারি স্নামজাক তঙ্গ অবন চিং কিটিংগৈ খনারিগৈ শক পাইতে শক পাইতে অবকিসা জরা নাঙি থাঙো তামহুকে যেন কাশা কাশা কাশা কাশাকে খনারি তংমানি বাকি কে হাই নহাই আংখা চঙ্গ তে বালো গ্লাক নরক দাঁতি ন বিনি রেচাপু খনাই মানান হনে
1: তাবানি কক্ত শিহরকা বনমালে পুরাগর তোলানি রবিতা দেববর্মা তাই সাজক দেববর্মা বরক সিমানকে হাই কক্ত নিজাপা পান্দা বেলেখেনা জরা কিসা হাইমা তঙ্গ বনে বাকি অকক্ত নিজাপন তাই বৈশাসে একেবারে বাসকানি হাতি রগ বাসকানি সালগ জরা ফলকাকে তাওয়া তাইসে চাউন হরি বড় কক্ত বিশিংতে শুইহরু
0: আও বেলেখে হামবাই কক্ত নিজাপা নি পান্দা ন ফলক দিহিনি সামা বাকি আবো তো চিং চিনি কক্ত নি যে অ জরানো নরকতেই ব গবাং খানানা মুচুঙ্গ অবন চিং সাইমান খা আবন বাকি বেলেখে হামবাই নরকনি অ কয়হরমানি অবনতি চিং চিনি তাংফাং অক্রা সংবাই কক সালাইনাই চিং সাকথারনাই নরকনি অ কইমুং ন বরক খানাউই আবহাই খালাইনানি বরক সাকথারথুং হনে হংকাই চিং তাম হংকে চিনি পান্ডানি জরা কিসা তংমা বাকি অরণ চং সেবুকু বরক তালাংমানি কক বচং খনারে না নাঙ্গ রেচাপ মুং খনারে না নাঙ্গ অমন বাকি নো কিসা তাবু কেসেপ যা খাই নো চং চিনি কক তুনি জাপা পান্ডা নো আওয়াই খাই তঙ্গ হামবাই
1: আও তাবনি কক তো শিহরকা তমাকরি বরকাথল সিরে মোহনপুরনি শিহরকা রাংসাক দেববর্মা বাইথাং দেববর্মা তাই শারিক দেববর্মা বর বহাইন থুংলক তৈন শিহরকা হামজুক সাজুক সাজুক হামজুক মধুসূদন দেববর্মা বাই সৈজা অ থুংলক ব তাই বৈশা বাসকানি হাতি রগো একেবা বাসকানি তাল লগো খনারে জমান হনি বড় সুংহরু
0: আও বেলেখে হামবাই হামচুক নো সাজুক সাজুক নো হামচুক অবত বেলে খানা তো কাশে থুংনু তাই নরক চিনি থুংনুক রকনো চিনি পান্ডা রকনো খানা উই টঙ্গো তাই আবু রকনো তিয়ে নরকনি মুচংমা রকনো নরক চং সাহর মা বাকে বেলেখে হামবাই চং অকনো সাফির তাইছে আং যে চং ফাইনে হাতিও এবার ফাইনে তালোনো চং খানারি মানানো অবকক রিমাইয়া তামহে বসকাংনি সালো চং নরকনি অ কয়হর মূ রকন চং চিনি ওয়ানসুক মাও তো নিউন চং চিনি পান্ডা আওয়াই খাইনাই চিনি পান্ডাও চং তো পুইলানি সিমি চং চঙ্গুই ফাইও তালসা সাকাং রকনি সিমি আবন বাকি চং আসুক ফাচা খাই নরকনি ককটুন মানমানি লগে লগে চং তামুই মানগ্রাইয়াঙ্গি দো তাম হিংকে বসকাংনি তালিয়া ফানো চিনি বসকাংনি শাল রগো চং অবনো তামনানি বাকি চং সাক থানাই
1: তাবনি কক্তন শিহরকা সায়রানী কলই হাতে কতর খামতিং কামি ব শ্রীমানকে আহাই বিশ্বদেবনি বিশ্বদেব কলনি খরাঙ কতাল কতাল চাপুং খনায়া দেখা বন রিঙি তৈসা বিনি খরাং বাই নরকনি আকাশবাণী বিশিংতি রেচাম কতাল আমি খ্লাইফি দিনি ব কক্তন বিশিংতি শ্রীহরু
0: আও বেলেখে হামবাই চিনি বিশ্বদেব কলৈনি রেচাপ মুং কতাল খনায়া অব তো কক কুবিন হাইফানো চিংকিসা যে ককতমা মানমানি হিংকে বিনি সাকরক কিসা চায়াঙুই টংখা হানি চিং খনওয়াপন বাকি চিনি স্টেশন সিমি বনো কবকজাক ফানো ব জরা রিমাইয়াঙুই টঙ্গো হংকাই চিং ব দাঁতিন হামুই চিনি ও স্টেশন ফাইয়ে রেচাপুং রেকর্ড খেলাই ফাইতুং তাই নরকন চিং ব দাঁতি দাঁতি খানারি মানথুং চিং অবনো নাইও চিং সাক থারনাই চিং বিন থানিও ও ককত নরহনাই চিং বিন থানিও ও কক্ন সাহরনাই যে নরক খানা মুচুঙ বিনি রেচাপ মুং কতাল হেনে ব সাক

0: kaham ke bo phai recording khlai ka hanke jing norong no dati no khnari manana
1: au pabani kok tono sihor ka ratna dev barma haisinga wa hejamara sire monpur bosiman ke hai salkite sukang rechap mung audition ni bage ang noni akashbani ni thaniwo yakaba akashbani wa angje koile ri mani obo bupro rogo kharang amjung rong no huni bo kok tono bisingti sungharu
0: আও বেলেগে হামবাই নং অ যিনি কবক মং ন খনাউনাই কই মংলাই রেমানি বাকি ফিয়া বাচং তাবুক অব সাইমাংগ্রাইয়াখো বুফ্রু হংনাই জেফ্রু সাকানি সিমি আবো সাকলাই জাগানু যং যিনি পান্দারংনি বিশিঙ্গ অবনো সাকলাই মং যং নরক নক খনা রেনাই সংকে নরক যিনি পান্দানো জয়া উই খনাউই দং
1: আহাকে তিনি নেপাই থা কক তো নালে সিনে তাম হাং
0: দ
1: ককটন শিহর কা মাস্টার পাড়া বিশ্রামগঞ্জনী সারিকা দেব বর্মা তাই সারিক দেব বর্মা বরক সিমেন কে আহাই বুড়ি রক ইন্দুকুল পান্ডাব কক সানামু চুঙ্গ অবনবাগী রায়দের বাহাই তামো

0: aklaimong chung norok no khana rnai ke norok sini pandano choya wi khana wi tong de
1: aw ha ke tini ne paitha kok to nale sini tam han
0: da
1: kok tam sihor ka master para bistam gonjani sharika dev barma tai sharik dev barma borok simen ke hai buri rok tindo kul pandawo kok sana mo chungo abun bagi rider of bahai tamoni borok singharu
0: आउ हम बाई बुकुक संग नरक जे चीनी बुरी रकनी पान्दा नुगुलो कक सानाम चुंग जागने कक सामुंग तो चुंग चीनी ओ पान्दा ओ बुरी रक न रुगई चीनी द फाओ चीनी नक नुखुंग जे बुरी रकनी खलाई थाय माहाय रक न तिन चुं कक लाम खनालायो सालायो हंके नंग सालसा सुख फाय चीनी तांग नक फाय मालाय फायदि फाय अरनि चीनी tang phang song bai kok salai di ning bo beche po kok sana mu chung ning rung phurung nai hingke rung phurung mano ti ning kok salai mano tai ning choi simung no ti sikang ka bu no ti bu nong kok sawi sapai mano tai abuno kari bu nong dofani samung rok layo abono ti ni ni simung tong hingke ning abuno ti bu kok sai mano hingke abun bagi no jeng nono tabuk to sahur maya abahai ke phai di hine piaba ning সালসা সুখ জরা মান খাহে চিনি তাংনক পিওকজাক টংমানী জরাও ফাই চিনি তাং ফাংশন বাই মালাই ফাইদি তাই কক সালাই দি নেচে কক সানানি মুচুং অবনি উল নক সাই মানাই
1: আপনি কক তন শিহর কা শারিক দেব বর্মা রমাই দেব বর্মা তাই সালিয়া দেব বর্মা শিহর কা রাতে কামি মরচৌদি পাড়া সিরেমনপুর সালতাং তিপ্রানী বরক সিমান কে হাই বক্রি বদল চং শ্রেয় রক্তি পান্ডা আবৈ খাইন বুচুং চিনি বিশৃংটি বনবাগী রাজ্য রক্তা মতং নি বড় সিংহরু
0: আও বক্রি বদল খাইন হংকাই তো রায়দা হংকাই নং জরাই পুইলা তিয়ার মা খাইনাই জরাই রক কথমা সারিনা নাংনাই বরক নো কথমা ফরংনা নাংনাই রজাপ মুং ককতাং ককলব আবহাই রক তাই অবনো কারিব কিসা সুক সং মুং রক কুই সাই রক কিসা বরকনো ফরঙ্গই তিয়ার খাই তোপনা নাংনাই আবুনি সকাং বরকনো তিয়ার খাইমানি সকাং চরাই রকনি বুমুং তাই যে কম থেংনাই বিনি বুমুং ওমর আবরক সুয়ে নাই কাইসা কইমুংলাই রিফাইনা নাংনাই চেনে তাং নগো তাই চিনি তাং ফাংবাই মালাই কাহামকে কক সাউই থাংকাকে তৈ বুঝানাই আংকাই নিং অ কইমুংলাইও সুইনা নাংনাই যে তাং বুসক ককলব তাং বুসুক ককতাং কথমা আবহাই রকুংনাই তাই সাব কম থেংনাই তাই চেরাই রক সাব সাব মানজাকনাই অবনি বুমুং রগ্রুইনাই কাহামকে কক কইমুংলাই সিয়ে চিনি অর রিফাইকা হংকাই চিনি তাং ফাংবাই বকিসে কক সালাই থাঙ্কা হংকাই অবনি উল ন নিনি অ কইমুংলাই ন পড়ুইনাই বরক অবনো বরক চাজাকা হংকাই নন বরক কল খাইনাই ন নিনি ফোন নাম্বার বকলাঙ্গি থাকাই চাও ওই ফোন বাইন তাবুক তো গরং লাইবা ওই কক দুক্তিনে অন্য সাহর জাগেন রেকর্ডিং খাইফাইদি হিনে ওই আবুন বাকি কইমুংলাইন আবুনি বাকি কইমুংলাই কাইসা সুয়ে চিনি তাংনক ফাই মালাই ফাইদি
1: আও তাবন কক তো শিহরকা বুদ্ধলক্ষ্মী দেব বর্মা বরাকা এডিসি কলোনি মান্দে সালথাং তিপ্রানী বসিমাকে আহাই দ্রৌপদী দেবরমানি খরাঙ্গ যাদুনি রুচাপুং জুন খনাইয়া দেখমা হাইমা তংখা বনবাগি বিনি রুচাপুং বুসকাংনি সাইলগ তাবাইসে আওয়াই খ্লাইপিদেনি বরক বকুন শিহরু
0: আও বেলেখে হামবাই চিনি যাদুনি রুচাপুং রক নরক্ষা কচ্ছ মুই খানাও আবো চং যে সাকথারি সামুং খালাইলাইমানি বথাই হিনি চং ওয়ানসুকি মানো অবনবাগি নরকনো বেলাইকে হামবাই চিনি পান্ডা খানামানি বাকি দ্রৌপদী দেবর মানে রিচাপ মুং চং তো খনারি উইনো তঙ হে আবনো চং সাইমিয়া তাবুক ও তাল নি বিশিঙ্গ বা বিনি রিচাপ মুং খনারে নানি বাকি চংজাক দাহা আংবো তাবুক সাইমিয়া অবো চংনানি সামুং খালাইনাই রক তঙ চং হাইফানো চিনি ও নরকনি কইমুং ন চং চিনি তাং ফাং সানাই তাই দাতিনো অবনক খানারে নানি বাকি সাকথানাই হামবাই
1: আও তাবনি কক তন শিহরকা মাস্টার পারা বিশ্রাম গঞ্জনি রমেন দেব বর্মা বসিমানকে হাই কক রুমানি পান্ডাও মুনি কথক কথমা

আশ্রিক জোড়া আরতি দেববর্মানী খরাঙ্গ রেচাপ জাগ রেচাপ মুং খানারি জাকা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি হরনি কক বরক আওয়াই পান্দা যতন হর কাহাম।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের উপর।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সেশেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। বিমানবন্দরে সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী।

0: প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি এমএসএমই দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্লু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত

বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এই প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকের ডিএমকের সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকের সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকের 2 জন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাপ্তাহিক বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা এফআরসির তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা এফআরসির তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেল সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প, এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

0: মৃত্যুনারক দি নিগি লাগাই টং মং চামং তে চাশমাই টংমানি বিশিং তৈ সাগো এইচ আই ভি সলোই মানো
1: তুমুং কেবল এইচ আই ভি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নিজে সাখাম নগ থাঙ্গই আইসিটিসি খতলো মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতিনা দি।

0: আকাশ বাণী আগরতলা কক্তমা পরিবকি সূর্য মাতিয়া তিনি কক্তমা বোবাক্রকা কেন্দ্রনি সালসি সালকা আমচাই হামকাই মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার তিনি দিল্লি কেতাল ত্রিপুরা গ্লোবাল পাইন অ্যাপেল ফেস্টিভেল এবার ত্রিপুরানি অমতুই তেরন চেঙ্গি রেখা রাষ্ট্রবক্র ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন শাখা হায়ুনি জেসা হাকতর নিরান থংকরা কুমা উংখা বেলাই বসা বসা তেতাই তমরমরু সাকথারমুর এবার MSME নি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খুনা ফুমদান সুইসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংপে হাকতর তাই বই হাকতর নিলকুরক বাই কগলাম সালায়না বুসকাংগ্রং বিশিনি সিমি উদয়পুরনি চন্দ্রপুর তংসুগি আয়ুর্বেদিক কলেজ তাই হাসপাতাল পরিমুং চেঙ্গে জাগানা অরণি ফিল থাম ডিভিশন লিগ ফুটবল বাতাই মুংনি তিনি নিধামুঙ্গ টিটি এডিসি তাই ইউথ ক্লাব কপ্লাই ইংখা কেন্দ্রনি সালসি সালকা আমচাই হামকাই মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার তিনি দিল্লি কেতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম সাল থামরমুই চলিনায় ত্রিপুরা গ্লোবাল পাইন অ্যাপেল ফেস্টিভেল এবার ত্রিপুরানি অমতুই তেরন চেঙ্গি রেখা পান্ড মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা জি আই টেক রং রেজাক অমতুই ত্রিপুরানি থাই রেজাক বথাইনি থাই রেজাক বথাইনি সিমিয়া অ বথাই অ আমচাইনি লাইভ মানে হুকুমো কাহামকু খুব বার্তায় সংযোগ বসংনি সামংক্রাক টংমানি ছয়ংখারি মানমাসে হাতাই হা ফুঙ্গক কাইউই থাই রেজা কুইন আমতুই ত্রিপুরানি কাহামকাই সিরি সিটিনি হুক বারাই দাতাই বাংরে রেগৈ ফাইমা বাবাইনি মারি নকজাকমা বসাকা ও লাইবুমানি চলৈ ফাইমানো হায়ুনে কগুন বাই বাকৈ নানা বাকৈ হাস্তে হাফাং ত্রিপুরা গ্লোবাল অমতুই তেরন চল চল খলাইকা অ যুগালমুং ত্রিপুরানি বুথাই ফাতার রহরমানি লগে লগে ইয়াকি মানে খনিসনা মূ হুকুমতাই বেড়াইখ্রিনি হায়ংনি হারেম রমৈসাউই মানো হই বসাখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি তৈফাং বাই ত্রিপুরাও হুকবার মজমো কাহাম ফাইসিং সেলাই জাগৈ ফাইকা ব ত্রিপুরা গ্লোবাল অমতুই তেরনি গরংন সংফাই ককনা রেখা ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভেল নরগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খা কাহাম ইয়াফারকা অবনি বাকৈ মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহাব মন্ত্রী বক্রক খা কাহাম ইয়াফারকা হতনি ককমাল্লাম মন্ত্রক রাতেব সবাই শাখা মন্ত্রী বক্রকনি খা কাহাম ইয়াফার মংতাই খা বাচারি মূ কক্তমা ত্রিপুরানি হুকবার খ্লাইনাই রকনি দারাকিরি মূ হুকবার কাহামতাই হায়ংনি হাতিয় মূ গনাং কুইন অমতিনি হাতি ফার মূ নাহারে খাতুংমা কতাল খা বাচারওয়ানা রাষ্ট্রবক্র গিয়াকচু সিপি রাধাকৃষ্ণন শাখা হায়ুনি জেসা হাকতরনি রাং থংকরা কংমাংখা বেলাই বসা বসা তেতাই তমরুমরু সাকথারমু এবার MSME শাখা তিনি দিল্লি কেতালয় MSME ই সালন রুগী যোগালিজাক পান্ডা ও মোচাং রাধাকৃষ্ণন অ কক শাখা বসাখা ভারত অবনি ও সাকথারনাই কতাল রক্ন খা বাজার মাতাই সাকথারমানি খাপাংনি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খুনা ফুংদামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতী হাকতাই বুই হাকতর নিলুকরক বাই কগলাম সালায়না অবঙ্গনে মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা অ পান্ডা আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী নি ককটমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এআইআর মোবাইল এপ ও খুনাউই মানবায়ানা পান্ডান আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রকি নাইখং এবার ককথম তাই কক সংলাই নক নি ইউটিউব চ্যানেল বো খনাউই মানবাই না পান্ডা পাইমানে উল্ড্রব ন আবো আমচাই নি কক বাই আওয়াই খাইজাক না ও পান্ডা ন আমচাই নি কক বাই হর নি দামসুকু দামচার তামফ্রো তাই বৈসা আওয়াই খাইজাক না জি আইটেক মানমানে উলট আবু খাইউনি হাতিয় ত্রিপুরা ন অমতুই ন তাইব রমৈতি সানাবাগি দিল্লি কেতালো তিনি নিশিমি ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভেল এবার ত্রিপুরা অমতুই তের যোগাল খা হাস্তে আফাং অমহাই সাকথারমা বাকি সিপাহী জলা হাংখরনি মোহন বুকনি অমতুই কাইনাই রক খা সরাংজাক মলমল রমুই অমতুই কাই ফাইনাই খরক ছাড়া বাঁচি সুক তাবু খা ফাংনি চুবাচু বাই রাং থঙ্গ বাইথাং সাক চুকজাক অবনতি কাইসা ককমু
1: তিনি নিশিমে দিল্লি কেতালো চেংজাখা নি গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভেল হাস্তেনি বেবাগৈ কাইনৈ জি সাই অমতৈ রহরজাখা আপনি বিশিং মোহন বুকনি খুরজাজাক থতক অমতৈ রহরজাখা থাকাই বিশি কিচাবো হুকবার নাইখুংনি জুদা জুদা টাং বুতাং নি চুবাচুবাই অরণি হুকবার খ্লাইনাই রকনি লাংমাবো স্লাইমুং নুকজাখা আমচাইনি হুকবার খ্লাইনাই রকসাখা অমতৈ হুকবার খ্লাইয়ে কাহাম মান মারি মানৈ টংখা বরকনৈ
2: আমার নাম নবদ্বীপ দেব্রমা মোহন বুক আনন্দপুর ভিলেজ ব্লকের আন্ডারে আমার আঞ্জস বাগান দুইটা প্লট আছে ন্যূনতম হেক্টর হইব বছরে ন্যূনতম দেড় থেকে দুই লাখ টাকা মতন ইনকাম হইতে আছে
3: আমার নাম রাজ্য কুমার দেব বর্মা 3 হেক্টর টিলা জমি ওইখানে আমি আনারস বাগান করছি 2022-23 সালে তখন গভর্নমেন্ট আমাকে স্কিম দিচ্ছিলেন এম ডি

0: থেকে 1,35,000 টাকা। ওই টাকা দিয়ে আমি বাগান শুরু করছি, প্রায় আমি 1,50,000 টাকার মতো বিক্রি করছি। এবং আনারস বাগান এখন মোটামুটি একটা মার্কেটে চাহিদা আছে এবং খুব রসালো ফল। এবার আমি 400 মতো পাঠাচ্ছি দিল্লিতে।
1: হুক বার্সি মিয়া অমতৈন কিটিংগৈ বাই থাং চৌকজাক বদল নিবৃ রকব জেম জেলি তাই জুদা জুদা চা জাকনাই মানুষ নামে বরকনি কতাল আজি মুং নিলাম পিয়গৈ টিসাকা আবুবাই মোহন বুকনি অমতৈ তাবো কথক সিমিয়া রাংথং হামক্রাই এংমা কাহাম কুক লাম্বো উঙ্গৈ বাজাখা কক্তমা খতল নিসিমি
2: কেন্দ্রনি সা খামতাই নকুং হামক্রাই মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও জুনতালনি বিসকাং সাল নৈচিসগুপ দিল্লি কেতাল কেন্দ্রনি সা খামতাই নকুং হামক্রাই নাইমঠানে ফিলসিদ ককমালাই মঙ্গ আশোক ফাঙ্গানা ও ককমালাই মঙ্গ জুদা জুদা হাস্তেতাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি সা খামতাই নকুং হামক্রাই মন্ত্রী সাংসদটাই কেন্দ্রটাই হাস্তে হাফাংনি কুচুক বেরামনি তাংফাং রক মানজাগানা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককমা ওয়াইখ্লাইজাগৈ দঙ্গ আকাশবাণী কক্তমা আপডেট মানা বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনে কক্তমা আপডেট মানা নিহিংকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্কানা বিসকাংরিং বিশ্বনি সিমি উদয়পুরনি চন্দ্রপুর তংসুগি আয়ুর্বেদিক কলেজ তাই হাসপাতালনি পরিমুং চেংরেজাগানা বিসকাং বিশিকনৈনি বিশিঙ্গ টেপানীয় তংসুকনাই আয়ুর্বেদিক কলেজ নাম তিসাজাগানা সাখাম তাংক্রা কিরণ গীতাতিনি অ কলেজনি বাকি কক তিসাজাক জাগা বেড়াই নাই সাখা আয়ুর্বেদিক কলেজ নাম তিসানা বাকি খক স্নিচি রেজাক রাংবক জাখা হাস্তেফা ইন্দ্রসেন আরিয়াদ্দি নালু তিনি আগতলানি কুঞ্জম্বন পেননি পেনশনার রগনি তংথাই নগ আশ্রয় বেড়াই নাইকা আরো তংনাই চাকরা রক বাই ককলাম সালাইকা হাস্তেফা বরকনি জিংজালনি কক রক নখনাকা হাস্তেফা সাকা ও চাকরা রক সাইবার ঠকক জাকমা ও কলাইয়ী টংখা ও বাবায় চাকরা রক্ন হাজক মুংবাংরনা নাংথাই হাস্তেফা চাকরা রক্ন বাইথানী ছয়মান মানো তৈ সৈনানী কয়মুংব নারকা হাস্তেফানী লগে আরো মানসাকা হদ হামক্রাই তাই হদ রিংনাইখুনি আলাইদা তাংক্রা তপন কুমার দাস ব সাকা আশ্রয় টংথাই নগ হাস্তে হাফাং পুরো নাইক্রাই তাই হাফাং মানজো জাক মথানি লেলা মঙ্গ মানজাক চাকরা রক্সিমি টঙ্গুই মান নাই তাবুক আশ্রয়ে খরক বৃষ্টি থাম টংনাই টঙ্গ রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সাখা ত্রিপুরা হাস্তে তাংদল ব্যাংক নি সিডি রেশিও হাস্তে নি তাই কুন ব্যাংক নি সেলাই কবাং কোকদিনে আগরতলা নি নজরুল কলাক্ষেত্র ব্যাংক নি যোগালিজাক পান্ডব ব অ কক শাখা আর ককনারক থানি কামিনী রং থংন রাগ্রনা বাকি ল্যাম্পস তাই পেক্স রক সামুক কাহাম তাঙ্গি টংনি শাখা পান্ডব তাংদল ব্যাংক নি মান বারানি খক সি দক রাসাই চারচি থামসাই রাংনি ডিভিডেন্ড চেক ন রাংমন্ত্রী নিয়াগ রাজাখা পান্ড তাংদল মন্ত্রী শুক্লাচরণ নিয়াতীয় ও ব্যাংকনি সামুং সারাই মান মান বলাইখাতাই লাকা কিফিল মানথানি তাইব সামুং চুকজাকিয়া প্রিরমনানি কবখা পান্ড কুবুনি বিশিং মানজাখা তাংদল নাইখুংনি তাংক্রা তাপস রায় নাবাটনি তাংফাং তনুশ্রী ভট্টাচার্য ব্যাংকনি চেয়ারম্যান নাগাদিরাজ দত্ত আকর্ষং লামসকমা ককনারেখা ব্যাংকনি এমডি ভজন চন্দ্র রায় পান্ড ব্যাংকনি সেবুক তাই কাহামকুক ল্যাম পেক্স নি তাংফাং রক্ন সকাত রেজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাকরণী ফিলথাম ডিভিশন লীগ ফুটবল বাতাই মুনি তিনি নিথমুং কাইনি এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামক কুইলা থমুঙ্গ টি এডিসি গোল কাইনিল বুকসানি ফেরবাই উমাকান্ত কোচিং সেন্টার ন বেচানখা উল আরো ন সংসারচাক তাই কেশব থমুঙ্গ ইউথ ক্লাব গোল কাইথাম কাইসানি ফেরবাই কেশব সঙ্গ ন মেচানখা হায়ংকা ফুটবল গ্রুপ জি নি থমুং কাইনিয় বেলজিয়াম গোল কাইবা কাইসানি ফেরবাই নিউজিল্যান্ড ন মেচেনি গ্রুপ নি কুচুক থাই নাউই নক আউট অফ হাফ খাতাই কুবুনি থমঙ্গ মিশর তাই ইরান গোল কাইসা কাইসা রলাই দ্র খাইমা বাই মিশর নক আউট অফ দাদাক সিদাক সগৈ খাফিয়া ইরান তাই কুবুন গ্রুপ নি থমুং জরা নাইসিংনা নাঙ্গানা তিনি হর র তাই খানা ফুঙ্গ গ্রুপ বেরেমনি থমুং কাইলাই ইঙ্গানা ভারতনি জরানো রোগী হরনি দাম নৈতামুই সতি থামজিও গ্রুপ এল নি পাইথাক থমুং কাইনৈয় ইংল্যান্ড তাই পানামা ক্রোয়েশিয়া তাই ঘানা থাইনা খানা আইচোক নি দাম্বা তামফ্রু গ্রুপ কে নি থমুং কাইনে ইংগানা পর্তুগাল বাই কলম্বিয়া থাইনা তাই কঙ্গু বাই উজবেকিস্তান থাইনা আর্জেন্টিনা জর্ডন বাই থাইনা তাই কুবুন থমুঙ্গ নক আউট অস্ট্রিয়া বাই আলজেরিয়া থাইনা নবর টিবারনি সিকাংবারিয়া কমুঙ্গ সাজাকা বেসকাং দামনি শিবিরা উনকোটি তাই উত্তর হাংখর গ ফেরাং কগৈ কেবাং খেওয়াতেই ফাইমা নখনা সালনি তুমারি সাকো 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 27 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গুই মানো তিনি সালনি সাকানি তুমারি 35.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুমারি 27

0: আপনি নিয়মিত ইআরটি নিচ্ছেন তো?
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আওতাধীন ইআরটি সেন্টার রাজ্যের সবকয়টি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
0: বিনামূল্যে ইআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। কেন্দ্রীয় ড্রোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরার উৎপাদিত একটি ফল নয়, তা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। প্রাকৃতিকভাবে উৎপাদিত কুইন আনারস ত্রিপুরার উর্বর মাটি, ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি এবং ক্রমবর্ধমান গর্বের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহ্যকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য রাজ্য সরকার ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল চালু করেছে। এই আয়োজনটি ত্রিপুরার ফল রপ্তানির পাশাপাশি হস্তশিল্প, সংস্কৃতি এবং পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় কৃষিক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। তিনি ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান। এর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এবং অনুপ্রেরণামূলক বার্তা ত্রিপুরার কৃষকদের ক্ষমতায়ন, কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধন এবং বিশ্ববাজারে রাজ্যের খ্যাতিমান কুইন আনারসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগাবে। জিআই ট্যাগ পাওয়ার পর এবার বিশ্ববাজারে ত্রিপুরার আনারসকে আরও তুলে ধরতে দিল্লিতে আজ থেকে গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের আয়োজন করেছে রাজ্য সরকার। এই উদ্যোগে খুশি সিপাহীজলা জেলার মোহনভোগের আনারস চাষিরা। যুগের পর যুগ আনারস চাষ করে আসা প্রায় 150 জন চাষি এখন সরকারি সহায়তায় আর্থিকভাবে স্বনির্ভর। একটি প্রতিবেদন,
1: দিল্লিতে শুরু হয়েছে গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল। রাজ্য থেকে প্রায় 20,000 আনারস পাঠানো হয়েছে, যার মধ্যে মোহনভোগ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আনারস গিয়েছে। গত কয়েক বছরে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের সহায়তায় এখানকার চাষিদের জীবনমানের উন্নতি হয়েছে। স্থানীয় চাষিরা জানাচ্ছেন, আনারস চাষ করে বছরে ভালো আয় হচ্ছে তাদের।
2: আমার নাম নবদীপ দেব্রমা, মোহনভোগ আনন্দপুর ভিলেজ ব্লকের আন্ডারে আমার আনারস বাগান দুইটা প্লট আছে। ন্যূনতম 2 হেক্টর বছরে, ন্যূনতম 1.5-2 লাখ টাকা মতন ইনকাম হইতে আছে।
3: আমার নাম রাজ্য কুমার দেববর্মা, 3 হেক্টর টিলা জমি, ওইখানে আমি আনারস বাগান করছি 2022-23 সালে। তখন গভর্নমেন্ট আমাকে স্কিম দিচ্ছিলেন MDS থেকে 1,35,000 টাকা। ওই টাকা দিয়ে আমি বাগান শুরু করছি, প্রায় আমি 1.5 লাখ টাকা মতো বিক্রি করছি। এবং আনারস বাগান এখন মোটামুটি একটা মার্কেটে চাহিদা আছে এবং খুব রসালো ফল। এবার আমি 400 মতো পাঠাচ্ছি দিল্লিতে।
1: শুধু চাষই নয়, আনারসকে কেন্দ্র করে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারাও জ্যাম, জেলি ও অন্যান্য

0: তৈরি করে নতুন আয়ের পথ খুঁজে পেয়েছেন। ফলে মোহনভোগের আনারস এখন শুধু স্বাদের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
1: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার কুঞ্জবনে পেনশনারদের আবাস আশ্রয় পরিদর্শন করেন। সেখানে তিনি আবাসের প্রবীণ নাগরিকদের সঙ্গে আলোচনা করেন, তাদের সমস্যার কথা শুনেন। রাজ্যপাল বলেন, প্রবীণ নাগরিকরা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন, এই ক্ষেত্রে তাদের সচেতন করতে হবে। তিনি প্রবীণ নাগরিকদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে লেখালেখি করতেও আবেদন জানিয়েছেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। তিনি জানান, আশ্রয় আবাসে শুধুমাত্র রাজ্য সরকার, পুর নিগম ও সরকার অধিগৃহীত সংস্থার অবসরপ্রাপ্তরা থাকতে পারেন। বর্তমানে আশ্রয়ে 43 জন আবাসিক রয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষি নির্ভর রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের বিশেষ অবদান রয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ল্যাম্পস ও প্যাক্সগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার জনকল্যাণে গৃহীত সমস্ত প্রকল্প বাস্তবায়নে সমবায় ব্যাংক ইতিবাচক ভূমিকা পালন করছে। সমবায় ব্যাংকের লভ্যাংশ থেকে 16,83,000 টাকার ডিভিডেন্ড চেক আজ অর্থমন্ত্রী হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমবায় ব্যাংকের সাফল্যের প্রশংসা করেন এবং অনাদায়ী ঋণের টাকা আদায়ে আরও কার্যকরী ভূমিকা নেবার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে সমবায় দপ্তরের সচিব তাপস রায়, নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক ম্যানেজার শ্রীমতী তনুশ্রী ভট্টাচার্য ভাষণ দেন। সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাগাধীরাজ দত্ত 2025-26 অর্থ বছরের জন্য ব্যাংকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। স্বাগত ভাষণ দেন ব্যাংকের সমবায় ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়। অনুষ্ঠানে অসামান্য সাফল্যের জন্য ব্যাংক কর্মচারী, শ্রেষ্ঠ ল্যাম্পস, শ্রেষ্ঠ প্যাক্সের কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কম তেল কি থালি হর ঘর মে খুশিয়ালি কর্মসূচির অংশ হিসেবে আজ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশালগড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, সুস্বাস্থ্য ও সঞ্চয়ের স্বার্থে প্রতিটি পরিবারে ভোজ্য তেলের ব্যবহার 10% কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সংগঠনের কার্যালয়ে হেলেন কেলারের 146তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে ওএনজিসি ত্রিপুরার পক্ষ থেকে 30 জন দৃষ্টিহীন ব্যক্তিকে স্মার্ট ভিশন চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জিত কুমার ঝুনচুয়া সহ সংগঠনের সদস্যরা। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে যুবমোর্চা আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান। তিনি তাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন। উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানে 139 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। আগামী শিক্ষাবর্ষ থেকে উদয়পুরের চন্দ্রপুরে আয়ুষ হাসপাতালে অস্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের পঠন পাঠন শুরু হবে। আগামী 2 বছরের মধ্যে উদয়পুরের টেপানিয়াতে স্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজের পরিকাঠামো গড়ে তোলা হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ কলেজটির জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে গিয়ে জানান, আয়ুর্বেদিক কলেজ নির্মাণের জন্য 70 কোটি টাকা বরাদ্দ হয়েছে।

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির দুটি ম্যাচে বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে নক আউটে প্রবেশ করল। অন্য ম্যাচে মিশর ও ইরান 1-1 গোলে ড্র করায় মিশর নক আউটে সরাসরি পৌঁছে গেল। ইরানকে অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলির শেষ ম্যাচ পর্যন্ত। আজ রাত এবং আগামীকাল সকালে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। ভারতীয় সময় রাত 2:30 গ্রুপ এলের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পানামা এবং ক্রোয়েশিয়া ও ঘানা। পানামা বাদে বাকি তিনটি দেশের রাউন্ড অফ 32 এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর 5:00 রয়েছে গ্রুপ কের ম্যাচ দুটি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে কলম্বিয়ার এবং কঙ্গো প্রজাতন্ত্র খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। সকাল 7:30 রাউন্ড অফ 32 নিশ্চিত করে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে ছিটকে যাওয়া জর্ডনের সঙ্গে। অন্য ম্যাচে মুখোমুখি হবে 9:00 সুযোগ থাকা দুই দেশ অস্ট্রিয়া এবং আলজেরিয়া। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় 29 ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবল গ্রুপ পর্বে দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: कानूनी सहायता टेलीलॉके ऐप वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আরে আশা দিদি, আপনি?
2: শারদা, খুকি কেমন আছে?
1: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
2: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
1: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
2: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
3: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: शिक्षा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ

0: চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং ১১টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানে।

0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানে। এখন শুনবেন বেতার ধারাবাহিক নবদ্বীপর আমি নব নবরূপে, আকাশবাণী।

0: আকাশবাণীর 90 বছরে পদার্পণ উপলক্ষে আকাশবাণী কৈলাসহরের নিবেদন ধারাবাহিক অনুষ্ঠান
1: নবতী পদ আমি নব

0: আকাশবাণীর 90 বছর, সারা দেশ জুড়ে কত ইতিহাসের সাক্ষী, কত ইতিহাস রচনা করেছে এই প্রতিষ্ঠান, তার সবটুকু একসাথে স্মরণ করা অসম্ভব। আকাশবাণী কৈলাসহরও অতিক্রম করেছে 34টি বছর। কত শত মানুষ যে যুক্ত হয়েছেন প্রত্যক্ষে বা পরোক্ষে, সবারই রয়েছে অবদান। আমরা কৃতজ্ঞ তাদের সবার কাছে। নবতী পর আমি নব নব রূপে আকাশবাণী ধারাবাহিকের বিভিন্ন পর্বে আমরা চেষ্টা করেছি বিশেষ উল্লেখযোগ্য কিছু সময়, মানুষ এবং অনুষ্ঠানে আলোকপাত করার। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষিকাজ, নিরাপত্তা, আইন ইত্যাদি কত বিষয় রয়েছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আকাশবাণীর অনুষ্ঠান মালায় এই সব বিষয়েই দৃষ্টি রাখা হয়। শিক্ষক শিক্ষিকারা শিক্ষা প্রতিষ্ঠানে তো পড়াচ্ছেন, পড়ান আকাশবাণীর মাধ্যমেও।
1: আজকে আমাদের আলোচনার বিষয় হল জীবন বিজ্ঞানের উপর ক্লাস 9 প্রথম অধ্যায় হল সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, বা কোষ জীবনের মৌলিক একক। কোষকে আমরা কেন মৌলিক একক হিসাবে ধরি? কারণ হল কোষ হল সমস্ত জীবের দেহ গঠনের মূল উপাদান। তার আমরা যদি দেখি একটা কোষ, তার মধ্যে অসংখ্য রাসায়নিক বিক্রিয়াগুলি সমন্বিত হয় এবং জীবের যে জৈবনিক বিক্রিয়াগুলি ওইগুলি কোষের মধ্যে সাধিত হয়। এই কারণে কোষকে আমরা বলি জৈবিক একক বা বেসিক ইউনিট অফ লাইফ। এই হলো কোষকে কেন আমরা বেসিক ইউনিট বা মূল একক বা মৌলিক একক হিসেবে ধরে থাকি। তা এখন আমাদের জানতে লাগবে তাহলে কোষ কি। কোষ, এক কথায় কোষ হল জীবের গঠনগত এবং কার্যগত একক। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে কোষকে সংজ্ঞায়িত করেন, তার মধ্যে যেমন সোয়ানসন এবং ওয়েবস্টার 1978 খ্রিস্টাব্দে বলেছিলেন জীবনের ভৌত সত্তার মৌলিক এককই হল কোষ। আবার দেখা যায়

0: সিন 1979 খ্রিস্টাব্দে উনি বলেন, জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত এককই হল কোষ। তো এই বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন রকম মতবাদের উপর ভিত্তি করে কোষকে একটা সুন্দর সংজ্ঞায়িত করেন। ওই সংজ্ঞাটা হলো ওই রকমের, কোষ হলো এমন একটা জিনিস যাকে আমরা সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে পারি। সংজ্ঞাটা হলো অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি।
1: শিক্ষার একটা বড় অংশ বিজ্ঞান। শুধু ছাত্রছাত্রী নয়, যে কোনো মানুষই আকাশবাণীর মাধ্যমে জ্ঞান আহরণ করতে পারেন, তাই প্রচারিত হয় অনুষ্ঠান বিজ্ঞান জগৎ বা বিজ্ঞান ভাবনা।
2: ব্রহ্মা ও শিব তত্ত্ব, মহাবিশ্ব সম্বন্ধে মানুষ এখনো অনেক কিছু জানতে ও আবিষ্কার করতে সক্ষম হয়নি। বিজ্ঞানের যন্ত্রপাতির দ্বারা তারা যা দেখেছেন এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সেখানে কোনো কোনো বিষয়ে কিছু আন্দাজ করেছেন। মানুষের দুর্ভাগ্য যে অনেক ক্ষেত্রে অঙ্কের হিসাবে যার ধারণা করা যাচ্ছে বাস্তবে সেগুলো দেখবার মতো সৌভাগ্য হয়নি, কারণ মানুষ এখনও সেগুলোকে দেখবার ও ধরবার মতো সেই ধরনের যন্ত্র আবিষ্কার করতে পারেনি। কিন্তু ভারতের যোগী পুরুষগণ যোগ সাধনার দ্বারা মনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে সেগুলো দেখবার ও উপলব্ধি করবার ও তাতে লীন হবার মতো সৌভাগ্য অর্জন করেছেন আজ থেকে বহু বছর পূর্বে। আধ্যাত্মবাদীদের মতে মহাবিশ্বে এক অদ্বিতীয় চৈতন্যময় সত্তা বিদ্যমান এবং বিজ্ঞানের মতে সমস্ত বিশ্বময় অদৃশ্য এক শক্তি তরঙ্গাকারে সর্বদা প্রবাহিত হয়ে চলেছে, যাকে বিজ্ঞানীরা প্লাজমা বলেছেন। এই শক্তি তরঙ্গ সময় সময় অবস্থা বিশেষে স্বতঃস্ফূর্তভাবে ঘূর্ণিত হতে হতে কোয়ান্টাম ক্ষেত্রে বা নিউটন ক্ষেত্রে তৈরি করে। বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারে দুটো তত্ত্ব এ পর্যন্ত বিজ্ঞানসম্মত বলে মনে করেছেন। একটি হল বিগ ব্যাং তত্ত্ব, সেখানে এক ক্ষুদ্রতম বিন্দু থেকে মহাবিস্ফোরণে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে সম্প্রসারিত হয়ে অবস্থা ও সময় বিশেষে জীবজগৎ সৃষ্টি করে চলেছে, আবার একদিন শক্তি হারিয়ে ব্রহ্মাণ্ড সংকুচিত হয়ে লয় ঘটবে, এভাবে পুনরাবৃত্তি ঘটতে থাকবে। দ্বিতীয় তত্ত্ব মতে মহাবিশ্ব স্থিতিশীল। এই স্থিতিশীল জগতে একদিকে যেমন ভাঙার কাজ চলছে, তেমনি অপরদিকে সৃষ্টির ক্রিয়াও চলেছে। অর্থাৎ যদি কোথাও বিগ ব্যাং সদৃশ্য ক্রিয়া চলে, তবে অন্যত্র আরেকটি জগৎ বিস্ফোরিত হয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে সৃষ্টিকার্য আরম্ভ হতে থাকবে এবং একসময় তারও লয় বা নাশ হয়ে আবার সেখান থেকে নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে। এ কাজ মহাবিশ্বের সর্বত্র কোথাও না কোথাও হতে থাকবে। শক্তিশালী দূরবীন দ্বারা বর্তমানে মহাবিশ্বের কোথাও কোথাও এরূপ ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। কয়েক বছর পূর্বে এমন একটি মহাবিস্ফোরণ মহাকালে লক্ষ্য করা গেছে যে বিস্ফোরণের ধরন বিগ ব্যাং এর সমতুল্য।
1: জীবনের টানাপোড়েন নানা সংকট, তা থেকে বেরিয়ে আসার লড়াই চলতেই থাকে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সঙ্গীত, কাব্য ইত্যাদি আমাদের শান্তি, আনন্দ আর অনন্তের সন্ধান দিতে পারে। আকাশবাণীর সকল কেন্দ্র থেকে নানান স্বাদের গান প্রচারিত হয়। শোনা যাক একখানি রবীন্দ্রসঙ্গীত।

0: আকাশবাণীর 90 বছরের যাত্রায় অনেক সংযোজন, অনেক পরিবর্তন ঘটেছে মানুষের মঙ্গলার্থে। এক সময়ে সংযোজিত হয়েছে স্বাস্থ্য কথা বা হ্যালো ডক্টর বা সুস্বাস্থ্য শিরোনামী অনুষ্ঠান। বিশেষজ্ঞ চিকিৎসকেরা কখনো স্টুডিওতে এসে মানুষের অসুখ বিসুখ ও তা থেকে মুক্তির উপায় বলেছেন, পরামর্শ দিয়েছেন রোগ মুক্ত থাকার বিষয়ে, কথা বলেছেন মা ও শিশুর যত্ন, মা ও শিশুর সুস্বাস্থ্য, সুস্থ সমাজ তথা দেশের জন্য কতটা আবশ্যক সে বিষয়ে। কখনো আকাশবাণীর কর্মীরা পৌঁছে গেছেন কোনো স্বাস্থ্য সচেতনতা শিবিরে বা চিকিৎসা শিবিরে, সেখান থেকে সংগ্রহ করে এনেছেন এবং রেডিওর মাধ্যমে পৌঁছে দিয়েছেন চিকিৎসা বিষয়ক নানা তথ্য বহু শ্রোতার কাছে।
1: আমি যদি অ্যালজাইমার ছাড়া আমি যদি এমনিতেই বলি যে আমাদের স্মৃতি ভ্রংশের যে ব্যাপারটা, সেটা তো প্রায় কম বেশি সবার মধ্যে কিছু না কিছু দেখা যায়। কারণ আজকাল আমরা এতটা স্ট্রেসের মধ্যে থাকি, এত কিছু আমাদের চিন্তা করতে হয়, প্রায় দেখা যায় যে আমরা ওই পড়েছিলাম ছোটবেলায় চশমা দাদুর গল্প, চোখের উপর কপালে চশমা রেখে চশমা খুঁজে পাচ্ছে না, হারাচ্ছে, সেরকম ঘটনা প্রায় হয়ে থাকে। কিন্তু আমাদের আমরা অধিকাংশ সময় সেটাকে এড়িয়ে যাই, এই বলে যে না সামান্য স্মৃতি ভ্রংশ যে কোনো কারণে হতেই পারে, সেটা কমন ব্যাপার। কিন্তু সেই জিনিসটা যখন একজন 60 অ্যাবাভ মানুষের মধ্যে যখন হয়ে থাকে, 60 বছরের ওপর কোনো সিনিয়র সিটিজেন পার্সন উনার মধ্যে যখন এই জিনিসটা হয়ে থাকে, তখন সব ক্ষেত্রে সেটাকে এরকমভাবে এড়িয়ে দেওয়া যে কমন ব্যাপার সেটা বোধহয় ঠিক না। কারণ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে ব্রেন হচ্ছে একটা, যেটা

0: আমাদের আমরা বলতে পারি যে হার্ট এবং ব্রেন এই দুটোই বোধহয় আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট চালিকা শক্তি। কারণ আমরা ছোট থেকে আমরা যাই কিছু, আমরা অ্যাকচুয়ালি একটা বাচ্চা যখন জন্ম হলো, একটা শিশুর যখন জন্ম হলো, সে তো প্রথমেই কোনো এক্সপিরিয়েন্স, কোনো মেমোরি কিছুই নিয়ে আসে না। সে যখন আস্তে আস্তে পৃথিবীর সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হয়, সে তার মা বাবাকে দেখে, তার বাড়িঘরে সবাইকে দেখে, আস্তে আস্তে স্কুলে যায়, স্কুল থেকে কলেজে যায়, তারপর অ্যাডাল্টহুড, একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়, তো জীবনের প্রত্যেকটা স্টেপের সঙ্গে তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সঞ্চয় হয়। তা মনে করুন আমরা যে অভিজ্ঞতাটা আজকে হলো, সেটা আমার কিন্তু ব্রেন সেলের মধ্যে রয়ে গেছে, এজ মেমোরি, হিপোক্যাম্পাসে রয়ে গেছে সেটা, অ্যামিগডালাতে রয়েছে সেটা। এবার সেই যে ব্রেন সেলগুলো, যে মেমোরিটা, মেমোরি মানে কি, আজকের যে ঘটনাটা আমি দেখলাম সেটা আমার স্মৃতি হিসাবে রয়ে গেল, হয়তোবা আজকে থেকে দুদিন পর, তিন দিন পর আমি সেটাকে মনে নাও করতে পারি, কিন্তু
1: আমার অবচেতনে থেকে যায়,
0: অবচেতনে কিন্তু সেটা থেকে যায়,
1: থেকে যাবে
0: পরবর্তীকালে যখন দরকার, যখন তার প্রসঙ্গ আসে, তখন কিন্তু সেই যে স্মৃতিটা, সেই যে মেমোরিটা, সেটা বেরিয়ে আসে। তো সেই যে মেমোরি, এই যে একটার পর একটা জীবনের স্টেপ অতিক্রম করতে করতে বিভিন্ন অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে এক একটা মেমোরি আমাদের সঞ্চয় হতে থাকে। আমরা যত বড় হই বা যতই আমাদের বয়স এগোয়, যত আমরা জীবনে আরো পরিণতি আমরা পাই, বা অ্যাকচুয়ালি কি হয়, একটা ছোট শিশু, সে যখন স্কুলে গেল, সে বিভিন্ন জিনিস শিখছে, তারপর সে আস্তে আস্তে স্কুল লেভেল শেষ হলো, কোনো একটা কলেজে গেল, যে কলেজে যাক, তারপর সেখান থেকে সে কলেজ শেষ করার পর সবারই একটা লক্ষ্য থাকে যে কিছু একটা জব করবে, বা কিছু একটা জব না হয় কিছু একটা উপার্জন করবে। তার অর্থ কি? তার অর্থ একটাই, যে আমাদের এই সমাজের, আমাদের সোসাইটির একজন রেসপন্সিবল পার্সন হবে। দেখুন, আমাদের সমাজ বিভিন্ন লোককে নিয়ে গঠিত, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের রোল থাকে। মনে করুন কেউ টিচার, কেউ ডক্টর, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, আবার এছাড়াও কেউ কেউ মনে করুন যে কোনো একটা বিজনেস করছে। হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অবদান সমাজে অবশ্যই থাকে, অন্যদিকে সমাজের প্রত্যেকটা অবদান,
2: অবস্থান, নিজেকে সেই অবস্থানে প্রতিষ্ঠিত করা। সেই সঙ্গে আরেকটা ব্যাপার রয়েছে, পরবর্তী প্রজন্মের জন্য তাদের জীবন যাতে স্বচ্ছ হয়, সুন্দর হয়, চলার পথটা মসৃণ হয়, তার জন্য ব্যবস্থা। এই তিনটে কারণে সাধারণত উপার্জনক্ষম হতে চায় সবাই,
0: সবাই চায়, কারণ সবাই চায় যে তার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং তাকে যা কিছু জীবনে দরকার সবকিছু প্রোভাইড করতে। একজন বাবা মা হিসেবে সবাই চায় তার শিশু যাতে ভালো থাকে। তো যাই হোক, এসব কেন বর্জন? তো যেটা আমি বলছিলাম, যে উপার্জন করার সময়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বিভিন্ন সময়ে তার সামাজিকভাবে বলুন, তার পেশাগতভাবে বলুন, তখন বিভিন্ন সময় কিন্তু সেই যে জমানো যে স্মৃতিগুলো, সেই যে মেমোরিগুলো, সেগুলো বেরিয়ে আসে, সেগুলোকে ইউটিলাইজ করেই জীবনে কোনো না কোনো সমস্যা সমাধান করতে পারে বা আরো জীবনে এগিয়ে যেতে পারে।
3: আকাশবাণীর বর্তমান সময়ের বিশেষ জনপ্রিয় অনুষ্ঠান, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত, প্রতি মাসের একটি দিন সারা দেশে একযোগে শোনা যায় মন কি বাত অনুষ্ঠান। এর আঞ্চলিক ভাষার অনুবাদও প্রচারিত হয় প্রতিটি আকাশবাণী কেন্দ্র থেকে।
4: আপনি যখন মহাত্মা গান্ধী কি বাত করতে হ্যাঁ তো খাদি কি বাত বহু স্বাভাবিক ধ্যান মে আতি হ্যাঁ। আপকে পরিবার মে অনেক প্রকার কে বস্ত্র হোগে, অনেক প্রকার কে ফেব্রিক্স হোগে, অনেক কম্পানিও কে প্রোডাক্ট হোগে, ক্যা উসমে এক খাদি কা নাই হো সকতা ক্যা? মে আপকো খাদি ধারী বননে কে লিয়ে নাই কহ রহা হুঁ, আপ পূর্ণ খাদি ধারী হোনে কা ব্রত করে ইয়ে ভি নাই কহ রহা হুঁ। মে সিরফ ইতনা কহতা হুঁ কি কম সে কম এক চিজ, ভালে হ্যান্ডকার চিফ হো, ভালে ঘর মে নহানে কা তৌলিয়া হো, ভালে হো সকতা হ্যায় বেডশিট হো, তকিয়ে কা কভার হো, পর্দা হো, কুছ তো ভি হো। আগর পরিবার মে হর প্রকার কে ফেব্রিক কা শৌক হ্যায়, হর প্রকার কে কপড়ো কা শৌক হ্যায়, তো এক ইয়ে ভি তো হোনা চাহিয়ে। আর ইয়ে মে ইসলিয়ে কহ রহা হুঁ কি আগর আপ খাদি কা বস্ত্র খরিদতে হ্যায় তো এক গরীব কে ঘর মে দিওয়ালি কা দিয়া জলতা হ্যায়, আর ইসলিয়ে একাদ চিজ। আর ইন দিনো তো 2 অক্টোবর সে লেকর করিব মহিনে ভর খাদি কে বাজার মে স্পেশাল ডিসকাউন্ট হোতা হ্যায়, উসকা ফায়দা ভি উঠা সকতে হ্যায়। এক ছোটি চিজ আর আগ্রহ পূর্বক ইসকো করিয়ে, আপ দেখিয়ে গরীব কে সাথ আপকা কেসা জুড়াও আতা হ্যায়, উস পর আপকো কেসি সফলতা মিলতি হ্যায়।
3: অনিল অনুষ্ঠানে কখনো শ্রোতা শুনতে চান নিজের পছন্দের গান, কখনো আকাশবাণীর সঙ্গে

বিনিময় হয় ফোনের মাধ্যমে, যা শুনতে পারেন আকাশবাণীর অন্যান্য শ্রোতাগণ। যিনি ফোন করেন তিনিও তার কণ্ঠ শুনতে পারেন রেডিওতে। এভাবে শ্রোতার সঙ্গে আরও গভীর হয় সম্পর্ক। শ্রোতারাও সংযতভাবে ব্যক্ত করেন নিজের মত, নিজের পছন্দ। এভাবে আকাশবাণী পৌঁছে যায় ঘরে ঘরে।

0: শ্রোতা বন্ধু, আপনাদের জন্যই আকাশবাণী, আপনারাই তার শ্রী বৃদ্ধি করতে পারেন। সুরক্ষিত রাখার বিষয়েও আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য আকাশবাণীর কর্মীবৃন্দ সদা জাগ্রত। আপনারা যখন অভিনন্দিত করেন তখন সত্যি মন আনন্দে ভরে ওঠে, আরো ভালো কিছু করার তাগিদ জাগে। এই ধারাবাহিকে আমরা বিভিন্ন পর্বে কৈলাসহর আকাশবাণীর ধারণ করা কিছু কিছু অনুষ্ঠান, কিছু সাক্ষাৎকার, কথিকা ইত্যাদি শুনিয়েছি। বিভিন্ন বিষয়ে কথিকা লিখেছেন বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। তেমনই একটি কথিকার অংশ শোনা যাক।
1: বঙ্কিমচন্দ্র তাঁর 1882 সালে প্রকাশিত আনন্দমঠ উপন্যাসে ব্রিটিশ বিরোধী যে পন্থা ও রণকৌশলের পরিকল্পনা করেছিলেন, সেই সক্রিয় সশস্ত্র প্রতিরোধের কণ্টকাকীর্ণ পথে তিনিই অগ্রগামী সেনানায়ক। অরবিন্দ ঘোষ বা শ্রী অরবিন্দের জন্ম 1872 সালের 15 আগস্ট কলকাতার ব্যারিস্টার মনমোহন ঘোষের বাড়িতে। রাজনীতিবিদ ও যোগী অরবিন্দকে সকলে চিনলেও পরিতাপের কথা, সাহিত্যিক ও দার্শনিক অরবিন্দের অবদান তেমনভাবে আলোচিত হয় না। তিনি ভারতীয় ইংরেজি সাহিত্যের পথিকৃৎ। মূলত একজন প্রাবন্ধিক হলেও তাঁর এপিকধর্মী কাব্য সাবিত্রী রসিক মহলে প্রশংসা কুড়িয়েছে। দার্শনিক হিসেবে তাঁর থিওরি অফ এভলিউশনারি কনসিয়েন্স বা চৈতন্যের বিবর্তন তত্ত্ব প্রচলিত মোক্ষের ধারণার একটি দার্শনিক বিকল্প।
0: আমাদের সৌভাগ্য, আমরা কৈলাসহরে পেয়েছি একজন এমন শিল্পীকে যিনি নির্বিকল্প। ভারতের বিশেষ সম্মান পদ্মশ্রী লাভ করেছেন

0: গঙ্গা ডার্লং। স্বনির্মিত যন্ত্র রসেমে সাত সুর বেঁধে বাজানোর জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। আমরা আকাশবাণীতে তাকে পেয়েছি, শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছি তার কথা আর রসেমের সুর। সুরবাদ্যের অন্যতম যন্ত্র বাঁশি, সাত সুরে বাঁধা সাতটা বাঁশি নিয়ে হাতে তৈরি অনবদ্য এক যন্ত্র, নাম রসেম। কৈলাসহর দেউড়া পেরিয়ে মুরইবাড়ির বাসিন্দা শিল্পী থাঙ্গা ডার্লং দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও অনেক সম্মান ভালোবাসা পেয়েছেন এই শিল্পী রসেমি সুর তুলে। আপনি এই যে যন্ত্রটা বাজান, কার কাছে শিখেছেন?
1: দার্লং কাছে শিখে।
0: কে তিনি? আপনার বাবা?
1: আমরা
0: শ্বশুরমশাই। আচ্ছা আচ্ছা, তার কাছে বাজানো শিখেছেন। আচ্ছা, তো আরো তো অনেক যন্ত্র রয়েছে, তো এই যে বিশেষ যন্ত্রটা আপনার বাজানোর ইচ্ছে কেন হয়েছিল?
1: আমরা 18 বছর হইলে আমরা শিখছি এটা।
0: আচ্ছা,
1: ও বানাইবারও জানছে, কেউ কেউ জানে না, কেউ পারে না।
0: হ্যাঁ, কেউ তো পারে না, তো আপনার এটা এত ভালো লেগেছিল তাই আপনি শিখেছেন।
1: ও আমরা কিরকম জানে পারে, আমরা কইতে পারে না, ঈশ্বরে জানাইছে। আরে আমরা শিখছে তাড়াতাড়ি জানে আর বানাইবারও জানে, তার কথা দিয়া এরকম এরকম বানাও কয়া, তার কথা দিয়ে আমরা জানি আর বানাইছে,
0: বানানো শিখেছেন।
1: ও বানানো,
0: এইগুলো তো এখানে অনেকগুলো বাঁশি আছে, বাঁশি,
1: ও
0: তাই না?
1: হ্যাঁ,
0: এমনিতে আপনি বাঁশি বাজাতে পারেন? আলাদা করে বাঁশি পারেন আলাদা বাজাতে? সরগম বাজিয়েছেন? তো এগুলো তো এই সাতটা বাঁশিতে সাতটা সুর রয়েছে তাই? আচ্ছা, এই রসেম যন্ত্রটা বাজানো আর কাউকে শিখিয়েছেন?
1: শিখছে, শিখলেও কেউ পারে না। আমরা মরলে সে একু আমরা দার্লং এ এটা চিহ্ন, বড় চিহ্ন, এটা না থাকলে আমরা কোনো করতে পারে না, ফুর্তি করতে পারে না, এটা থাকলে এটা দিয়া ফুর্তি করে। আমরা দার্লং এ বড় চিহ্ন হয়েছে এটা।
0: আচ্ছা,

শুনলেন নবতী পর আমি নব নবরূপে আকাশবাণী ধারাবাহিকের আজকের পর্ব। ভাষ্য পাঠেছিলাম সুতপা রায়, সম্পাদনায় অপূর্ব শর্মা, প্রযোজনায় প্রবাল ভট্টাচার্য।